আকাশবাণী কৈলাসহর, আজ মঙ্গলবার, 23শে আষাঢ় 1948 শকাব্দ, 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14 জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 57 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন অমৃতবাণী। আজ মহাভারতের শান্তি পর্ব থেকে পাঠ।

సనాతనం కస్మిన్ కాలే వదత్ సత్యం కస్మిన్ కాలే అన్వితం వదే. యుధిష్ఠిర కహిలెన్, హే పితామహ, মনুষ্য ধর্মপথে অবস্থান করিতে বাসনা করিলে কিরূপ কার্যের অনুষ্ঠান করিবে? সত্য ও মিথ্যা সমস্ত জগৎকে আবৃত করিয়া রাখিয়াছে। ধর্মার্থী ব্যক্তি ও উভয়ের মধ্যে কোনটিকে আশ্রয় করা উচিত? সত্য কি, মিথ্যাই বা কি? সনাতন ধর্ম কাহাকে বলে এবং কোন সময়ে সত্য আর কোন সময় বা মিথ্যা বাক্য প্রয়োগ করিতে হয়, তৎসমুদায় আমার নিকট কীর্তন করুন। ভীষ্ম উবাচ, সত্যস্য বচনং সাধু ন সত্যার্বিদ্যতে পরম, যত্তু লোকেষু দুর্জ্ঞানম তত্ প্রবক্ষ্যামি ভারত। ভীষ্ম কহিলেন, বৎস যুধিষ্ঠির, সত্যবাক্য প্রয়োগ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সত্যের তুল্য উৎকৃষ্ট আর কিছুই নাই। এক্ষণে আমি সমুদয় লোকে দুর্গের বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করো।

प्रवचनं यस्साधिसंयुक्तः साधर्मैतिनिश्चयः। যথার্থ ধর্ম স্থির করা দুঃসাধ্য। প্রাণীগণের অভ্যুদয় ক্লেশ নিবারণ ও পরিত্রাণের নিমিত্তই ধর্মের সৃষ্টি হইয়াছে। অতএব যাহার দ্বারা প্রজাগণ অভ্যুদয়শালী, ক্লেশবিহীন এবং পরিত্রাণ প্রাপ্ত হয়, তাহাই যথার্থ ধর্ম।

0: বিশ্ব কহিলেন, হে ধর্মরাজ, আমার মতে পিতা মাতা অন্যান্য গুরুজনের সেবাই পরম ধর্ম। ইহা অনুষ্ঠান করিলে মানবগণ দিব্যলোক এবং মহান কীর্তি লাভে সমর্থ হয়। তাহারে অনভিপ্রেত কার্য করা কদাপি বিধেয় নহে। তাহারা যাহা অনুমতি করেন তাহাই শ্রেষ্ঠ ধর্ম, সন্দেহ নাই।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন মহাভারতের শান্তি পর্ব থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: श्रोताओं, जैसा कि आप जानते हैं, किसी फिल्मी गीत की रचना एक राग को आधार बनाकर की जाती है, मगर उसमें अन्य रागों की छाया भी अक्सर दिखती है। आइए सुने ये गीत।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45, সকাল 8:00 এবং 8:15 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 রয়েছে আধুনিক গান, 9:05 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। বেলা 11টাতে রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30, 1টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:05 শুনবেন ছায়াগীতি, 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 আধুনিক গান, দুপুর 2টোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 লোকগীতি, 2:30 রয়েছে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, তারপর

দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থির আসর, 6:30 কিষাণ বাণী, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন পড়াশোনা, গীত বাহার 8:30। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, গজল শুনবেন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, রাত 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। জিবি হাসপাতালে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বক্সনগরের বিধায়ক। মুহুরী নদী বাঁধের উন্নয়ন পরিদর্শনে জেলাশাসক ও প্রতিনিধি দল। বেলুনিয়া ট্রাফিক দপ্তরের গাফিলতি ও অব্যবস্থাপনার শিকার সাধারণ জনগণ। খোয়াই জাতীয় সড়কের পাশে গাড়ি ধোয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্ক ও ক্ষোভ। ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানির উদ্যোগে বাজার পেল সাবঢুমের রাজমা। লোকসানেও চাষিদের পাশে সংস্থা। ত্রিপুরা থিয়েটারের নাটক অলকা একটি পারফেক্ট প্রেজেন্টেশন বলেছেন। খোয়াই সিঙ্গিছড়া বেলতলি সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে স্থানীয় এলাকাবাসী। পানিসাগর নয়দ্রুন স্কুল মাঠে অনুষ্ঠিত অটল বিহারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়। মেলাঘরে অখিল বিদ্যার্থী পরিষদের 78তম বার্ষিক প্রতিষ্ঠান দিবস উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।

জল নিষ্কাশনের জায়গা না থাকায় কাঞ্চনমালা বাজারের একাংশ জলমগ্ন পরিদর্শনে গেলেন প্রশাসনিক কর্তারা। ক্রাইম ব্রাঞ্চের বড় সাফল্য, প্রচুর নেশা সামগ্রী নিয়ে সরকারি কর্মচারী সহ দুজন আটক। মাহিন্দ্রা ই রিক্সা শোরুমকে ঘিরে উঠছে একাধিক বিস্ফোরক অভিযোগ। সিপাহী জলা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। দড়ি লাফে বাজিমাত অংশ দুই, সীমনা পেরিয়ে সাফল্যের শিখরে ভারতের কন্যারা। ফুলতলি বড়মুড়া ফুলতলি রায়মুড়ায় বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ ও সাধারণ প্রশাসন। রথযাত্রা 2026 আয়োজিত কর্মসূচি নিয়ে গৌরনিতাই সংঘ বামুটিয়ার সাংবাদিক সম্মেলন করেছেন। খোয়াই শহরের এনপিসি পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ যেন শেষ না হওয়ার নামই আছে। জীবিত রোগীদের সমস্যা নিরসন ব্যবস্থা নিচ্ছে সরকার, মুখ্যমন্ত্রী।

টানা বর্ষণে রাঙা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, বহু কৃষি জমি প্লাবিত। নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে নিহত এক জওয়ান, আহত চারজন। এ মাসে শুরু মনশ্রীর উন্নত চিকিৎসা। রাজ্য সরকার ও সাংসদ বিপ্লব দেবের চেষ্টায় টানা বৃষ্টিতে শহরের দুই রাস্তা ঝুঁকিপূর্ণ, যাতায়াতের নিষেধাজ্ঞা। দুর্যোগ কমলেও জেলা প্রশাসনকে আগাম নির্দেশ মুখ্যমন্ত্রীর। সংস্কার দাবিতে কৈলাসহরের ফুলবাড়ি কান্দি পথ অবরোধ ঘিরে উত্তেজনা ও দুর্ভোগ। অসম বাজেটে বন্যা সমস্যা ও গুরুত্বপূর্ণ জনকল্যাণ প্রকল্প উপেক্ষিত, অভিযোগ কংগ্রেস বিধায়কের। পশ্চিমবঙ্গের নতুন জননিরাপত্তা আইন স্থগিতের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। অনুদান তছরূপ বিতর্কের মাঝেই রাম মন্দিরের সিইও নিয়োগে বিজ্ঞপ্তি জারি ট্রাস্টের। অযোধ্যা মন্দিরের অনুদান তছরূপ মামলায় এসআইটিকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি 20 জুলাই। বাংলাদেশ আরও দুই হেফাজতে মৃত্যুর ঘটনার মানবাধিকার সংস্থার নিন্দা, স্বাধীন তদন্তের দাবি। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগুচ্ছে বাণিজ্য সচিব। অযোধ্যা মন্দিরের অনুদান তছরূপ মামলায় এসআইটিকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

খেলাধুলার আকর্ষণ ও জাতি গঠন উচ্চশিক্ষামন্ত্রীর হাতে দূরদর্শী স্মারকলিপি। অঙ্গীকার সামাজিক সংস্থার সাংগঠনিক বৈঠক

পূর্ণ ভবিষ্যতের রূপরেখা তৈরি। টানা দ্বিতীয়বার উইম্বলডন জয়, সিমরার পিছিয়ে পড়েও জেভারকে হারালেন। বিশ্বকাপের সেমিতে উঠেও দলের খেলায় খুশি নন ইংল্যান্ডের কোচ। ইংল্যান্ড আর্জেন্টিনা গ্যালারি দর্শকদের সামলাতে সতর্ক পুলিশ। কঙ্গোতে পাঁচ প্রদেশে ইবোলার ধাবা আক্রান্ত বেড়ে 1873 মৃত্যু 672। পুকুর খননের জেরে জল নিষ্কাশন বন্ধের অভিযোগ। কাঞ্চনমালা বাজারের একাধিক বাড়িতে বন্যার জল। জুলাইবাড়িতে সরকারি ধান ক্রয় শুরু। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ। দীর্ঘ দেড় বছর ধরে বেহাল রাস্তা, মরণ ফাঁদ পূর্ব বামুটিয়ার মণিপুর পাড়া, দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের।

জীবিকার খোঁজে কর্ণাটক তেলেঙ্গানায়, পাহাড় সমতলে রাজ্যের মেয়েরা। ত্রিপুরার বস্ত্র ও হস্তশিল্পের ভোল বদলে এক গুচ্ছ বড় প্রস্তাব বিকাশ দেববর্মার। 18 জুলাই তেলিয়ামুড়ার রাজ্যভিত্তিক বনম উৎসব। রেলমন্ত্রীর কাছে প্রস্তাবপত্র জমা দিলেন বিকাশ। পরিচ্ছন্নতা বজায় রেখে বাজার পরিচালনার আহ্বান কৃষিমন্ত্রীর। পুলিশ ও প্রশাসনের উদ্যোগে বন্ধ হল বাল্য বিবাহ। দেড় বছর সারাই নেই, বিপজ্জনক হয়ে উঠেছে মণিপুরি পাড়া। কাজী নজরুল মহাবিদ্যালয়ে উচ্চশিক্ষা মন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক। মুহুরি পাড়ে নির্মীয়মান বাঁধ পরিদর্শনে জেলাশাসক গুণমানে আপোষ নয়। 108টি জাতীয় সড়ক কাদার সমুদ্রে পরিণত, ব্যবস্থার দাবি। সিএফসি খেলার জন্য পাতালকন্যার ডাকা বৈঠক এড়িয়ে গেল বড় অংশ। বিশ্বকাপ সেমিফাইনালে সমীহ থাকলেও স্পেন ভীতি নেই ফ্রান্সের। শেষে চারের ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরের অশান্তি, ঘরের মাঠে ইংরেজদের পরাস্ত করে ইতিহাসের রচনা স্মৃতিদের। আটলান্টায় ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিশেষ সতর্কতা পুলিশের। দীর্ঘ শাসনের পর কেন জনভিত্তি হারাচ্ছে বাম দল? শব্দদূষণ রুখতে ও নাগরিক স্বার্থ রক্ষায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। দীর্ঘ প্রতীক্ষার পর গ্রেপ্তার বিশালগড়ের ছিনতাই কাণ্ডের কিং পিন ফেরদৌস।

সংবাদ শিরোনাম শুনলেন। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সুপ্রভাত, এখানেই শেষ করছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী।

আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সুপ্রভাত, এখানেই শেষ করছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী বিজয় সোনি।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গত রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 1,00,000 টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে।

0: হচ্ছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে সে কথা উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
1: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world. A world where the voice of the global south is heard in equal measure. A world where peacekeeping is ready for contemporary and future challenges. A world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander. A world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.
0: এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও আটজন, তাদের মধ্যে ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে, অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘির জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। কোনো আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
2: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
3: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

0: কমে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকার বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পে চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গে কলকাতার রবীন্দ্র সদনে। আসামের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলেও জলজমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায়। বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহী 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 1 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
2: পিএলআই আছে তো?
1: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের গোমতী জেলায় 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্ব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রমদপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সার্বিক উন্নয়ন। তাই প্রশাসনের প্রত্যেক স্তরের আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। গতকাল সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি দপ্তরগুলি নিজেদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোর পরিস্থিতির খোঁজ খবর নেন। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের কুইন আনারস এবং জৈব সুগন্ধি লেবু সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে খুচরো বাজারে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে তিনি

বলেন, এর মাধ্যমে ত্রিপুরার জৈব কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নতুন দিগন্ত খুলবে, কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে এবং বিশ্বমানের জৈব উদ্যানজাত পণ্যের উৎপাদক হিসেবে ত্রিপুরার পরিচিতি আরও সুদৃঢ় হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল আগরতলায় সাংবাদিকদের তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, 2024 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলায় কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচমরি থেকে প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট ইউজি 2026 পূর্ণ পরীক্ষার ওএমআর শিট সক্রিয় করেছে এবং প্রার্থীদের উত্তর রেকর্ড করেছে। এনটিএ জানিয়েছে, প্রার্থীরা তাদের আবেদন নম্বর ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং স্ক্যানারের সঙ্গে নিজেদের চিহ্নিত করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। যদি কোনো কিছু না মেলে প্রার্থীরা প্রশ্নটি নির্বাচন করে তাদের দাবি করা বিকল্পে টিক চিহ্ন দিতে পারবেন এবং 200 টাকার অফেরতযোগ্য প্রসেসিং ফি প্রদান করে একটি চ্যালেঞ্জ জমা দিতে পারবেন। সংস্থাটি স্পষ্ট করেছে, আপত্তি গৃহীত হলে ফি ফেরত পাওয়া হবে। ওএমআর আপত্তির সুবিধাটি এই মাসের 15 তারিখ পর্যন্ত পাওয়া যাবে। সাহায্যের জন্য প্রার্থীরা এনটিএ হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-1178-00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত ইয়ুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায়ে চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় এ তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রক সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যস্তরের চ্যাম্পিয়নদের আগামী 12 ও 13 আগস্ট জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই 5টি সৃজনশীল বিভাগে মাই ভারতের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি সহ সমস্ত আঞ্চলিক ভাষায় তাদের লেখা জমা দিতে পারবেন। ভারত আবহাওয়া বিভাগ আজ পর্যন্ত বিহার ও উড়িষ্যায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ অরুণাচল প্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয়ও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কোকতুমা পরিও বিথিকা দেববর্মা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বরকনি অফিসিয়াল ওয়েবসাইটও নিট ইউজি 2026 নি তেওয়াইশা আমচুকমুংনি ওএমআর শিট ইয়াচাখা তে ফিরকমুংবুলাই রেকর্ড খেলাইকা এনটিএ শাকলাইখা আমচুকমুংরি নাই বরকনি কইমুংবুলাই বাই লগ ইন খেলাই মানবায়ানো তে স্ক্যানার বাই শাকনি সিনিমুংরি ওই ফিরকমুংবুলাই নাই মানবায়ানো তমু মুংসাসক চায়া তংকে আজ সুমুংরি গৈ রাং খক নৈরা প্রসেসিং ফিরি ওই চ্যালেঞ্জ খেলাই মানু অ শেপ অ তালনি চিবা শালমারি জরা তঙ্গানো আবুনি বাগৈনো আমচুকমুং রেনাই রক এনটিএ হেল্পলাইন করঙ্গই মানবায়ানো মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উদয়পুর গুমতি হাঙ্কুনে খক চুখু চিথাম রেজাক নৈচিবুরী রাশাই রাংনে কাইচি হামক্রাই গনাং তাংবুতাং চেঙ্গানোতে হলংথং কায়ানো উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্র যুগালজাক।

0: dani bising tui shakham rung thung te kami ham krai no khobui bebagui kaije tang batang no fiogui rewanu montriokra professor dr manik shah saka hapangni bebag luku ham krai shamung butang ni nahar mung unkha lukurokno bebag phaising tui shebrunani abuni bagir prashashonik bebag beremni officer rok bai tongkor song tongnai lukurokni logi kathalai mungni hoja khlai mung bangrena nangana mia tangno kotoro video conference ni bising tui shongsajak tax monitoring system ni koklam pandao montriokra okok shaka aro montriokra hasteni juda juda hangkoni shakham nokni koktoma nahar ka tei puila beremni shakham nokni shep shap কাহামকে নাইনা বাগৈ নাংমানি দাগি মুংরিখা ভারতনি নখায়ং চেরি নাইনাই মথানি গগনজান ক্রু মডিউল শেপনি কাইথাম নাংকুকমা আমজক নাইমং চাসাকা আবনি বিশিং ক্রু মডিউল অপারেটিং সিস্টেমনি সামং ক্রুতে সার্ভিস মডিউল মানজুনাই আম্বিকেল মেকানিজম খাকমুং তৈ অ্যাপেক্স কভার খাকমা জোড়া ক্রু মডিউল নি তাংশেপ দিখল কড়াখাই চেরি নাইজাখা ইসরো নি খাকামুং ও আমজুকমুং নাইমুং বাই গগনজান থাংনাই অ্যাস্ট্রোনটস রোগনি নাইমথাং কড়া খলাইনা লাম নাংকুকমা হামক্রাই অঙ্গানু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিদক শালমারি ককতি শাল ফুংনি দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্দাও হা কতরতে বুই হা কত নি লুকুরক বাই ককলাম শালায়ানু অবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসুকমা খাকামা মন কি বাত পান্দাও রহরে নানি বাগিন সাহরনানি কবখা মাইগব ওপেন ফোরাম এবাখে নমো অ্যাপস লুকুরকনি ওয়ানসুক মুংরকন রহরে মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খেলায় হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসুক মুংরকন রেকর্ড খেলায় মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতেব SMS খেলায় মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসগাং শালনৈ চিবরি শালমারি জড়া ফিয়কজাক টঙ্গানো হুকবা মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তেনি অমতুই বুথাইতে কাউজি বুথায় আরব আমি শাহিনী দুবাই নিহাতি ও সগৈকা হদালামতুই ব সাকলাইকা অবহাইকেন ত্রিপুরানি হুকবানি মৈকথং থাইকুথং হায়ু নিহাতি ও সগৈয়ানু হুকবার খেলাইনাই রোগনি আজি মুং বা বাঙ্গানতে ত্রিপুরা হাস্তে সিনিমুং মানানু জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাস্তেনি রি ইয়াক থান্তি তসর সুনামকর হামক্রাই খেলাইনা নাহারিনো কেন্দ্রনি মন্ত্রী গিরিরাজ সিং নিথানি ককচাপ তিশাকা মিয়া দিল্লি গতালো কেন্দ্রনি মন্ত্রী বাই ককলাম সালাইমাও ও ককচাপ তিশাও ব হাস্তেও কাইশা কথাজাক টেক্সটাইল পার্ক সিল্ক পার্ক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি সেন্ট্রাল সিল্ক রিলিং রংনকনি ইউনিট সনামনানি ককচাপ তিশাকা আগরতলা কাটাখাল গানানি বানতে দুর্গা চমনিনি সেমি প্রগতি রংনকনি উকলকনি লাহারতুই তঙ্কসং লুকুরকন থাংলাই সু খেলাইয়া তংনানি কবকমুং নারেখা শালথাং ত্রিপুরা হাংকর নাইকলফাং তে ওয়াইশা দাগিমুং মাইনিয়া সাক জোড়া লুকুরক তৈ মালখুং মর্থনাই রকন অ কনৈ লামাতৈ থাংলাই সু খেলাইয়া তংনা বাকে কবকমুং নারেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমাও ত্রিবুনী সংঘ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসাজাক থংলাইমাও ত্রিবুনী সংঘ 4-2 গোলনি ফের বাই ফ্রান্স ইউনিয়ন ম্যাচ এনখা বুসকাং দামনি চিব্রিও হাস্তেনি শালথাংতে সিপাহী জলা হাঙ্কর কবাং বাতে ওয়াউই মানুহনি হজক রেখা নবার তৈবার নাইখুং আবনো কারৈব তে কুবুনি হাঙ্কর গব ওয়াতে ওয়াউই মানুহনি হজাক মুংরিখা নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গুই মানু তিনি আইচুং নি বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক 0.9 ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলাই জাগানে হনে দামস নিতামই সত্যি বুড়ি চিবাব
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চন্দনা সেনগুপ্ত।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা সুরের ভেলায় এবার বসছি, একটা অন্যরকম কথা সবার সঙ্গে শেয়ার করে বা সবার কাছ থেকে জানতে ইচ্ছে করছে। আমরা সবাই এখন যে সময় চলছে সেটা হলো সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন, আমরা বাজার করতে গিয়ে, শপিং করতে গিয়ে কিন্তু অনেক সময়ই অনলাইনের ওপর ডিপেন্ড করি, অনলাইনকে আমরা বেছে নিই। তো আপনাদের কাছ থেকে জানতে চাইব, সেই অনলাইন যে বিভিন্ন সাইট আছে সেখান থেকে আমাদের বাজার করার সুবিধাটা কী আর অসুবিধেগুলো কী, আর তার ফলে আমাদের যে লোকাল যে বাজার আছে তার কি কোনো প্রভাব সেখানে পড়ে কি না। তো আমাদের অনুষ্ঠানে আমরা প্রথম শ্রোতাবন্ধু কাকে পাই এবার দেখে নিই। হ্যালো সুরের ভেলা।
1: হ্যালো।
0: হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি অজিত চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিউনি জেলা থেকে।
0: ভালো আছেন তো?
1: আমি ভালো আছি, আপনি?
0: হ্যাঁ ভালো আছি।
1: আর বিশেষ করে আপনি এসেছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠানে। আপনি আসলে হয়তো বা কিছুটা বিষয় নিয়ে আলোচনা করা যায় বা আপনি করেন। আসলে দেখুন, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি, সেটি একটু ভালো লাগে।
0: আসলে জানা শেখা আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে করি।
1: আর আজকের যে মানে বিষয়টা রেখেছেন আপনি, মানে বিশেষ করে যে আমরা তো সবাই বাজার হাট আমাদের করতে হয়, শপিং এ যেতে হয়, আমরা মানে অনলাইন বা অফলাইনের মধ্যে কতটা পার্থক্য বা কিরকম, ঠিক না?
0: সেটা সুবিধে অসুবিধে বা আমাদের লোকাল বাজারে তার প্রভাব।
1: প্রথমে আমি আপনাকে গানের প্রসঙ্গে কথা বলে ফেলি।
0: অবশ্যই,
1: আপনি হয়তো বা গানটা বের করতে সুবিধা হবে।
0: বলুন।
1: আমি বলি কি, সবচেয়ে বেলা ফোন থেকে একটি গান আমাকে শুনিয়ে দিন, আধুনিক গান, আজার মোহর যেন শূন্য উড়ায়।
0: আজ
1: আজার মোহর যেন শূন্য উড়ায়,
0: হাজার মোহর,
1: আজার মোহর। আমাদের প্রাসঙ্গিক কথা বলি, দেখুন অনেক দিন ধরে আট বাজার চলে আসছে সবার, হয়তোবা আগের দিনে হয়তোবা আমরা সবাই অফলাইনে গিয়ে বাজার করতাম, বাজার থেকে হয়তোবা এখন অনলাইনে কিন্তু শপিং করছেন অনেকজন, বা ঘরে বসে এমনকি খাবারও কিন্তু আনছেন অর্ডার দিয়ে। কিন্তু আসলে দেখুন, আমাদের যে মানে অফলাইনে যে বাজার যেটা, সেটা করে দেখে শুনে সবকিছু করা যায়, আর অনলাইনে যে বাজার যেটা, সেটা হয়তো মনে করুন আপনি একটি কাপড় বা শার্ট কিংবা অন্য কিছু আপনি অর্ডার দেবেন, সেটা আসলো হয়তো বা কোনো সাইজের বা কোনো সমস্যা হয়ে গেল, তখন কিন্তু আবার সেটা গুড়িয়ে দিতে হবে, তখন একটু অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু দিনের অপেক্ষা করতে হয়। আজকে দিলে হয়তো বা কালকে তো আসবে না, সপ্তাহ দিন লাগতে পারে। আর বাজার থেকে যখন আমরা, কিন্তু এখন বর্তমানে বিশেষ করে জুতো বা কাপড় টাপড় এগুলো দিক দিয়ে অনলাইনটা খুব চলছে বর্তমানে, বা গড়ি টড়ি বিভিন্ন জিনিসগুলো আনছেন অর্ডার দিয়ে। কিন্তু দেখুন, অফলাইনের বাজারটাও মানে দেখে শুনে করা যায়, বা সেটি ঘন্টা বা দু ঘন্টার মধ্যেও মানে সেটা চেঞ্জও করা যায়, কিন্তু সেটা তো চেঞ্জটা, যেমন ধরো আজকে আমি যাবো এক জায়গাতে অনলাইনে জিনিসটা আনলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে দেখলাম আমার যে রং বা যে মানে একটু অন্যরকম হয়ে গেল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পারবো না, তখন যেতে হবে আমার অফলাইনে। তার জন্য সেটি মানে বিশেষ করে হয়তো আটকে রেখে, সময়টা আটকে রেখে এই মানে অনলাইন থেকে আনতে হয়, না হলে কিন্তু হয় না।
0: সেটাই, যেমন সময় বাঁচাতে গেলে বাজারে যাওয়া দরকার, আর আবার অনেকে বলছেন যে সময় বাঁচাতে গেলে অনলাইনে কেনাকাটা করা দরকার। বাজারে গিয়ে আমি তো অনলাইনে যখন খুশি, আমি রাত ১২টা হলেও আমি বাজার করতে পারছি, আমি দেখতে পাচ্ছি, অর্ডার দিতে পাচ্ছি, আবার বাজারে গেলে তো একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে অনেকে সময় পান না সেই জন্য। তো এক একজনের এক এক মত শুনবো শ্রোতা বন্ধুদের কাছ থেকে কার কি ধারণা। তো ঠিক আছে, কথা হবে, আবারও ভালো থাকবেন।
1: এই মুহূর্তে যাদের সঙ্গে গান শুনে দু চারজনের নাম বলে ফেলে, প্রথমে আপনি শুনবেন, কারণ দেখুন আপনার জন্য হয়তো বা অনুষ্ঠানে গান শুনতে পারছি, যেহেতু আপনি আমাদেরকে গান বাজিয়ে শোনাচ্ছেন তাই শুনতে পারছি। রয়েছেন জোহরদা, অনুপ দা, আশুতোষ দা, তারপর মিঠুন চক্রবর্তী, অম্বলিকা বটালি, ছোট বটালি, আর পশ্চিমবাংলা থেকে শুনবেন মাদন কটিয়াল আর লালন গোরানি, খুব ভালো শ্রোতা, ওনারা ফোন করে কথা সুন্দর বললেন, আর নিরঞ্জন গোস্বামী মহাশয়।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দেবো আপনার পছন্দের গান, ভালো থাকবেন।
1: অবিনাশ, ঠিক আছে।

হয় কি খেউ দুনিয়ায়, মাথায় মুকুট দিলেই কি আর রাজা হয় কি খেউ দুনিয়ায়, সাচ্চা জরির পোশাক পেলেই কি, সাচ্চা জরির পোশাক পেলেই কি দুঃখ কি তার যায়, না না

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আর অনেকদিন পর এসছেন দিদি, আপনি খুব ভালো লাগছে।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ।
1: তো আজকে গানের কথাটা প্রথম বলে ফেলি।
0: হ্যাঁ, বলুন।
1: বিখ্যাত একখানা বাংলা ছবি দেবী বরণ, আর আশা আশাজির বিখ্যাত একখানা গান, গা ছমছম কি হয় কি হয়।
0: দেখছি,
1: আর গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার গৌরীপ্রসন্ন মজুমদার, আর বাপ্পি দা সুর দিয়ে সাজিয়েছি।
0: আচ্ছা, আপনার পছন্দের গান আমরা পেয়েছি।
1: আর আপনি বলেছিলেন কেনাকাটার ব্যাপারে অনলাইন বা অফলাইন,
0: হ্যাঁ,
1: তো দিদি ভাই আমি কিন্তু অনলাইন একদম পছন্দ করছি না। আমি প্রায় 5-6 বছর আগে অনলাইনে একটা ফোন এনেছিলাম, বাস। আর কিন্তু অনলাইনে আমি কোনোদিন অর্ডার করিনি, আমি অফলাইনেই করি। আর কেন যেন অনলাইনটা আমার কাছে ভালো লাগে না। অফলাইন হলে বাজারে যাব, হয়তো বা একটু সময় নষ্ট হবে।
0: হ্যাঁ, নিজে দেখে
1: একটা
0: শুনে,
1: 10টা দেখবো,
0: হাত দিয়ে ধরে দেখে শুনে
1: ধরে,
0: কেনা
1: হ্যাঁ
0: যায়।
1: হ্যাঁ দেখবো। তাছাড়া দেখছি তো আমাদের আশেপাশে অনেকে অনলাইনে আপনার অর্ডার করেন,
0: অনেক সময় ঠিকঠাক জিনিস আসে না,
1: মালটা পৌঁছে যায় বাড়িতে, কিন্তু দেখা যায় ভালো না মালটা, যা ইচ্ছা তা। আবার ওদের আবার সুবিধা একটা রয়েছে, আপনার পছন্দ হয়নি, টাকা তো আর যখন তখন রিটার্ন করবে না, সেটা আবার ওখানে পাঠাতে হবে, তারপর নাকি অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো সবার তো ঢুকছেও না টাকাটা, মানে বড় বাজে সিস্টেম। ব্যাপার হচ্ছে অনলাইনে যত সুবিধা রয়েছে সব সুবিধা কিন্তু ওদের, মানে কাস্টমারের সুবিধা একদম নেই, ওদেরই সব সুবিধা।
0: ঠিক আছে, শুনলাম। অন্য শ্রোতা বন্ধুদের মতামত জানবো। তো ভালো থাকবেন, আপনার
1: আর
0: পছন্দের গান চলে এসেছে,
1: এই গানটা আপনাকে নিয়ে শুনবো।
0: অবশ্যই।
1: আর রয়েছেন আমাদের জহরদা প্রেমজিৎ দা, আমার ছোট ভাই ধর্মতে অবিনাশ তেলি, আর লালন ভাই, বিশ্বনাথ গাইন ভাই, আর বাদল ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো দিদি।
0: হ্যাঁ হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেরিয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: আপনি যে টপিকটা দিদি রেখেছেন খুবই ভালো, বুঝলেন,
0: ধন্যবাদ।
1: দেখুন, এখনকার দিনে অনলাইনে সত্যি কেনাটা সহজ হয়ে যায়, কিন্তু দিদি মাল অনেক সময় আমরা যেটা দেখি সেই রকম মাল আসে না, যখন আসে দেখি মালটা ঠিক অন্যরকম, বুঝলেন জিনিসটা। এই কারণে আমার মেয়েরা তো অনেক সময় কেনাকাটি করেছে, প্রায় সময় মোটামুটি ফেরত দিতে হয়েছে, মানে ফোনে দেখছে একরকম কিন্তু মালটা আসছে অন্যরকম, বুঝলেন, এইভাবে মানে জিনিসটা হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখে শুনে বাজারে কিনি সেটা কিন্তু একদম সঠিকভাবে

0: অন্যরকম, বুঝলেন জিনিসটা? এই কারণে আমার মেয়েরা তো অনেক সময় কেনাকাটি করেছে, প্রায় সময় মোটামুটি ফেরত দিতে হয়েছে। মানে ফোনে দেখতে একরকম কিন্তু মালটা আসছে অন্যরকম, বুঝলেন? এইভাবে মানে জিনিসটা হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখে শুনে বাজারে কিনি সেটা কিন্তু সঠিকভাবে দেখি আমরা কিনলাম, সেখানে কোনো অসুবিধা হবে না। সেই জন্য অনলাইনটা আমার দিদি একদমই পছন্দ না।
1: ঠিক আছে, তো গানের পছন্দটা বলুন।
0: দিদি আমি আশা ভোঁসলের কণ্ঠে বধুয়া রিমিঝিমি শ্রাবণে কালো পড়া মেঘে গগনে, এই গানটা দিদি আমি শুনবো। আর এই মুহূর্তে আমি দিদি যাদেরকে নিয়ে গানটা শুনবো আছেন সঙ্গীতা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, লালন ঘরামি, বিশ্বনাথ গায়েন, পিন্টু সিনহা, বিশ্বজিৎ পাল, দাদা অনুপ কুমার ভট্টাচার্য। আর দিদি সেই সঙ্গে আপনাকেও নিয়ে গানটা শুনবো।
1: অবশ্যই সঙ্গে আছি, আপনার পছন্দের গান চলে এসেছে। নমস্কার।

0: ফেলা, লাইনটাই কেটে গেল। হ্যালো, সুরের ভেলা।
1: দিদিভাই
0: নমস্কার,
1: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদিভাই। আর আজকে গান শুনব, তোমার সুরে সুর বেঁধেছি।
0: তোমার
1: আর
0: সুরে সুর বেঁধেছি।
1: অফলাইন অনলাইনের বিষয়ে কিছু বলার জন্য বলেছেন, তো আমি বলবো কি আমার বাজার থেকে দেখে শুনে জিনিস কিনবো, আমার সেটাই খুব ভালো লাগে। অনলাইনে জিনিস কিনা আমার একদমই পছন্দ নয়।
0: কিন্তু তাও তো অনেকেই কিন্তু অনলাইনে শপিং করছেন, বাজার করছেন। হ্যাঁ, অনেকে
1: কিনে দিদি আমার সেটা পছন্দ লাগে না, আমি বাজারে যাবো 10টা জিনিস দেখবো একটা জিনিস
0: হ্যাঁ
1: কিনবো।
0: সেটাই। আরেকটা কথা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, অনলাইনে যারা অনেকেই ব্যস্ততম জীবনযাপন কাটাচ্ছেন, বাজারে গিয়ে সেই রকম খাবার দাবারের জিনিসই বলুন, তেল ডাল এগুলোও কিন্তু আমরা অনলাইনে এখন পেয়ে যাই, তো সেটা বলছিলাম।
1: সব কিছুই পাওয়া
0: হ্যাঁ
1: যায় দিদি
0: হ্যাঁ
1: অনলাইনে।
0: সেটা, এরকম অনলাইন যারা করছেন তাদের জন্য বলছি, যারা করছেন তারা যে আনছেন, এতে কি আমাদের যে আশেপাশের যে বাজারগুলো আছে তার উপরে কি কোনো প্রভাব পড়ছে?
1: কিছু তো পড়বেই দিদি।
0: সেটাই তো, ঠিক আছে, পছন্দের
1: আর
0: গান।
1: দিদিভাই
0: হ্যাঁ
1: গান শুনবো আপনাকে নিয়ে, আর পশ্চিমবঙ্গ থেকে শুনবেন লালন ভাই, বাদল ভাই, অসিত ভাই, আর সোনার জাইন ভাই, আর রাজেন্দ্র ভাই, পিন্টু ভাই, সবাইকে নিয়ে শুনবেন।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার। কিভাবে তুমি সকাল দেখো?
1: আমরা অনলাইনে এটা বেশ পছন্দ করি না, অনলাইনে যদি আমরা একটা জিনিস অনলাইনে উঠা করি, এটা অন্য জিনিস একটা আগে আছে, আমি পছন্দ করি। আমরা পছন্দ করি মার্কেটে যে জিনিসটা কিনে তাকে যে পছন্দ করি আর কি, ভালো যেটা আমরা কিনতে পারি মার্কেটে, লাগিয়ে পছন্দ করি না অনলাইনে।
0: ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে।
1: আমরা জানি না এই গানটা শুনবো বলি, ও তোমরা লোকে শুনবে রবীন্দ্রনাথ দাদা, বিজয় দাস, আশা অসুরারে নিয়ে শুনবো আমি আপনি শুনবে।
0: যেভাবেই তুমি সকাল দেখো, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: সুরের
1: হ্যালো,
0: ভেলা থেকে বলছি।
1: নমস্কার দিদি, আমি
0: নমস্কার।
1: রামচন্দ্র দত্তের অখিল দেব বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো, শোনা যাচ্ছে?
0: হ্যাঁ শোনা যাচ্ছে।
1: আচ্ছা, আপনার যে শুভেচ্ছা রাখছেন অনলাইনে ব্যাপারে না তো?
0: হ্যাঁ হ্যাঁ, আপনার গানের পছন্দটা আগে বলুন। গানের
1: আমার কাছে
0: পছন্দটা
1: একদম
0: বলুন।
1: অপছন্দ, কেন কি জানেন নি?
0: গানের পছন্দটা আগে বলুন।
1: হ্যাঁ,
0: কি গান শোনাবো সেটা আগে বলুন।
1: গানটা শুনবো লোকগীতি, গুরু তুমি উপায় বলো না, আমি
0: আচ্ছা
1: জনম দুঃখীর কপাল পোড়া। এই গানটা দেখেন তো হবে কিনা।
0: গুরু তুমি উপায় বলো না, দেখছি আমি।
1: এই গানটা শোনাই দিয়ে
0: হ্যাঁ
1: রাখছি,
0: দেখছি।
1: নমস্কার।
0: না, আপনার কথাটা শেষ হয়নি। শ্রোতা বন্ধু যে কথাটা বলছিলেন তার আগেই লাইন কেটে দিলেন। ঠিক আছে, পছন্দের গান শোনাচ্ছি।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন দিদি ভাই?
0: হ্যাঁ ভালো আছি
1: দিদি। আমি একটা গানের অনুরোধ করছি, আধুনিক গান।
0: হ্যাঁ বলুন।
1: শিল্পী হচ্ছে নচিকেতা, আর গানটা হচ্ছে কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার। এই গানটা হবে কি দিদি ভাই?
0: দেখছি। কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার, এটা তো?
1: এই গানটা পেয়েছেন দিদি ভাই?
0: হ্যাঁ দেখছি দেখছি। কেউ হতে চায় ডাক্তার, হ্যাঁ হ্যাঁ পেয়েছি।
1: গানটা পেয়েছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ পেয়েছি।
1: আচ্ছা, এই গানটা তাদেরকে নিয়ে শুনবো। বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই, আশুতোষ দেবনাথ এবং অনুপ কুমার ভট্টাচার্য, এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদের শুনবো।
0: ঠিক আছে, সবার জন্যই রইলো আপনার পছন্দের গান।
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার
1: ম্যাডাম, আমি সুমন মোড়ে বলছি, আগরতলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন ম্যাডাম?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: আমি একটা গান শুনতে চাই আজকে। আমার গানটা হলো এরকম,
0: কথাগুলো বোঝা যাচ্ছে না, এত আওয়াজ আসছে। বালিতে তোমার নাম লিখে দেব,
1: বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে।
0: অনুষ্ঠান শুনছেন? আমাদের অনুষ্ঠান প্রথম থেকে শুনছেন? হ্যাঁ, আজকে কি অনুষ্ঠান প্রথম থেকে শুনছেন? ঠিক আছে, চেষ্টা করবেন আমাদের অনুষ্ঠান প্রথম থেকে শুনতে, কারণ অনেক কথা হয় তো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান।
1: আর কিছু বন্ধুদের নাম বলছি ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। হ্যালো সুরের ভেলা,
1: হ্যালো,
0: হ্যালো সুরের ভেলা।
1: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কে বলছিলেন?
1: আমি মোহাম্মদ আকসাদুর রহমান বলছিলাম, ধুবড়ী আসাম থেকে।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি নাটের গুরু ছবি থেকে গান শুনতে চাই।
0: কোন গানখানি?
1: কানের সুরে নাম চিরদিন আধারে কেটে গেল জীবন, এই গানটা।
0: চিরদিন আধারে কেটে গেল এই জীবন।
1: জি।

0: পেয়েছি আপনার পছন্দের গান। আর অনুষ্ঠান শোনেন আমাদের?
1: জি নিয়মিত শুনি, এখনো শুনছি, কিন্তু মাঝে মাঝে অনলাইনে শোনা যায় না আপু, আমরা অনেক দূরে থাকি তো, আর
0: আচ্ছা,
1: এমনিতে আপনাদের প্রোগ্রাম আসে না, অনলাইনে শুনি, কিন্তু বেশিরভাগ অনলাইনে শোনায় কেন, কি যে হয় সেটা বলতে পারবো না, আজ শোনা যাচ্ছে।
0: আচ্ছা, তো আপনি অনুষ্ঠান প্রথম থেকে শুনছেন? লাইনটাই কেটে গেল।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো?
1: আজকে গানটা শুনতে চাইছি, গানটা হলো মঙ্গল পিপ জেলে অন্ধকারে দুটি চোখ আলোয় করো প্রভু।
0: আর অনুষ্ঠান
1: আর
0: শুনছেন?
1: ছবিটা অবশ্যই প্রতিদান।
0: আর
1: আর আজকে
0: হ্যাঁ,
1: বিষয়টা হয়তোবা কেনাকাটা, ডিরেক্ট কেনাকাটা, পাশাপাশি অনলাইনে কেনাকাটা, এই দুটো নেই তো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বলতে হয়, কেনাকাটা যদি আমরা করি বা করার ইচ্ছে থাকে তাহলে দোকান অ্যাভেলেবল, দোকান আছে, সেখানে গিয়ে আমরা দরদাম করে ঠিকঠাক সুন্দর জিনিস দেখে শুনে আমরা কিনতে পারি। এখানে একটা ব্যাপার থাকে, অপশনেবল একটা অ্যাফেয়ার থাকে, সেখানে অনেকটা কি বলবো হরেক রকম বাছাই টাছাই করে তখন আমরা কিনতে পারি। আর অনলাইনে একটা ব্যাপার, অনলাইন যদি ঠিকঠাক রিলায়েবল যদি না হয় অনেক সময় কি হয় বিড়ম্বনার ব্যাপার হয়ে যায়। আমরা অনেকে দেখেছি যেটা চাইছিলাম

0: রাম চাইতে গিয়ে রহিম চলে এসছে, এরকমও হয়। তো
1: যদি ওদের রিটার্নের অপশনটা থাকে, কিন্তু সব সব জিনিসে আবার রিটার্ন অপশনটা থাকেও না।
0: তো ব্যাপারটা, আমি অনলাইন কে আমি খারাপ বলছি না, অনলাইন অনেক সময় কি হয়,
1: অনেক সুবিধাও আছে,
0: মানে লোকাল অ্যাভেলেবল করতে পারছেন না, সেটা কিন্তু একটা জায়গায় একটা পর্যায়ে থাকে, অ্যাভেলেবিলিটি দিয়ে দিচ্ছে। বা এটাও হচ্ছে, মানে মানে আমি দুটো দিকেই আমি পাল্লা ভারী আছি, মানে যেটা ভাল লাগে সেটাই আমি মানে চুজ করি। আর আর বিশেষ করে দোকান দোকান আমাদের এখানে আছে অ্যাভেলেবল, দোকানে যাই, নাকাটা করি।
1: ঠিক আছে, কথা শুনে ভালো লাগলো, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
0: গানের এবার যাদের নিয়ে গান শোনার পালা, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, বিশ্বজিৎ পাল আছেন, তারপর সুমন মোহরি, তারপর নাসির ভাই, তারপর দেবজিৎ দাস, আর আমাদের বাদল খটিয়ালদা, তারপর লালন ঘরানি, তারপর
1: আপনার নামগুলো বলতে বলতে সময়টাই চলে যাবে। গান চলে এসছে, শুনতে থাকুন।
0: অম্বালিকা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, যাই হোক, ভালো থাকুন। অনেক চেষ্টা করা পরে পেলাম।

কথায় গানে সুরের ভেলার শেষ প্রান্তে এবার আমরা। তো শ্রোতা বন্ধু, অনেকের সঙ্গেই কথা হলো আমাদের আজকের যে বিষয়টা আমি বলেছিলাম, অনলাইন এবং অফলাইন শপিংয়ের ব্যাপারটা, তো সে নিয়ে অনেক শ্রোতা বন্ধুদের অনেক কথাই শুনলাম, ভালো লাগলো। কথা হবে আবারও আগামী দিন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন নজরুল গীতি। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 আধুনিক গান, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে

ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 4:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে নিয়োগ সংক্রান্ত সংবাদ রিলে করে শোনানো হবে। তারপরেই বিবিধ ভারতী অনুষ্ঠান পুনরায়। 5:00 সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েসমেল অনুষ্ঠান গীত বাহার, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:30 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

এক শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আকাশ পানি কৈলাসাহর। এবারেই শুনবেন নজরুল গীতি, শিল্পী রিপা বন্দ্যোপাধ্যায়।

রিবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নজরুলগীতি। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

মিলন তিথি ছবির গান শুনলেন। শিল্পী ছিলেন অজয় দাস এবং আরতি মুখোপাধ্যায়। এবারের শিল্পী আশা ভোঁসলে।

0: জয় পরাজয় ছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:29:58। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক এবং ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ। চলতি বছর 60,000-এরও বেশি ক্রেতা এবং 130টি দেশের প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাও এখানে যোগ দিয়েছেন।
2: দুনিয়াকে 130 দেশों से ऊपर बायर आए हैं। अभी मोदी जी ने 56 देशों से FTA हो रहा, कुछ से हो गया है कुछ से बाकी। ये बताता है कि आज 60,000 से ऊपर एग्जीबिटर आए हैं। और सबसे बड़ी खासियत है इस एक्सपो में 90% MSME आए हैं। मैं उम्मीद कर रहा हूं कि इस बार जो बायर आ रहे हैं ये सारे दुनिया के रिकॉर्ड को तोड़ेंगे।
1: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরাও। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি

0: নিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। 2021 সালের মে মাসে উন্নত বাণিজ্য অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন রূপরেখা 2030 গ্রহণের মাধ্যমে এই চুক্তির ভিত তৈরি হয়। এর লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্বের মধ্যে সুসংহত স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাপথের একটি বড় পদক্ষেপ। এর ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর 70%, সামুদ্রিক পণ্যের ওপর 21% বেশি, ইঞ্জিনিয়ারিং পণ্য গাড়ির যন্ত্রাংশের ওপর প্রায় 18%, জুতো ও অন্যান্য চামড়াজাতীয় পণ্যের ওপর 16% পর্যন্ত এবং বস্ত্র ও পোশাকের ওপর প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাত দীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
1: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুশাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরিন, জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাবার সময় আমির শাহের দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য 8 জন জখম হন। আমির শাহের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাঙ্কার দুটির ওপর ইরানি হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের 4টি ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পেরেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পিকাক্স পাহাড়ে ইরানের সম্ভাব্য পরমাণু শক্তি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সেখানে পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমী গোয়েন্দাদের অনুমান। এর আগে গতকাল ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্যবাহী জাহাজ গেলে মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আদায় করবে। এই অবরোধ শুধুমাত্র ইরানি জাহাজ বা ইরানের সঙ্গে ব্যবসাকারী জাহাজগুলির ওপর প্রযোজ্য হবে। তবে ইরান এই মার্কিন উদ্যোগ দাবি খারিজ করে দিয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা জানাতে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ দোহা রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আধুনিক কাতার গঠনে আমির শেখ হামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভারতের সঙ্গেও তার সম্পর্ক ছিল গভীর। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।

0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নামাস্তে দিবস পালন করছে। 2023-এর ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে, পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে, ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য CID ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দওয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালের 22 নভেম্বর চান্দওয়ার লুকুইয়া মোড়ের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় গঞ্জু ছিল মূল অভিযুক্ত। ওই ঘটনায় 4 পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এবং বাড়তি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। রথযাত্রার প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহেশ সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনসারা বা অদর দর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে আজ আবার দর্শন করা যাবে। স্নান পূর্ণিমার পর এই 3 দেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস। নবযৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজবেশে সাজিয়ে অভিষেকের পর বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বার্মিংহামের এজবাস্টানে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। খবর শেষ হল।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী ফিরোজা বেগম।

লোকগীতি শুনলেন অংশুমান রায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।
1: तराने

करना नहीं।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থীর আসর, কিষাণবাণী 6:30। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। ভয়েসমেল প্রোগ্রাম গীত বাহার প্রচারিত হবে রাত 8:30। রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 শুনবেন বিভিন্ন বাদ্যযন্ত্রে লঘুসঙ্গীতের সুর। 10:20 রয়েছে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এখন শুনবেন ঘর গৃহস্থির আসর।

0: আম্বুগুজি আগেও কিছু পড়ছে আলি ফেলাই যে আম্বুগুজি পরেও আমি আলি ফেলাইব বুঝিন নানি আম্বুগুজি আগে ফেলাইলে মানে জমিনটা এটি করতে সময় লাগে আপনার দশ বারো দিন আলি লাগাইন যায় না আফুরা লাগাইলে আলিটা লাগাইতে সুবিধা হয়
1: সুবিধা হয় আপনি বুঝে এমনি আবিষ্কার করেন না
0: আবিষ্কার করি না আবিষ্কার তোমার তো হয় না এখন বুঝিন নানি হয়তো অল্প অল্প পশ্চিম পূর্ব দিকে হয় এদিকে হয় না
1: মানে আপনার এদিকে আবিষ্কার হয় না
0: এদিকে
1: আচ্ছা তো মোটামুটি এখন আপনার পুরো প্রিপারেশন
0: নিলাম
1: তো এই যে আপনারা যে ক্ষেত করবা এটা কিন্তু ব্লক থেকে জান পাইবানি
0: ওই ব্লক থেকে দেয়
1: আচ্ছা
0: ব্লক থেকে আপনার ইয়ে আইসে গুমতি আইসে
1: ফুকি
0: ভাত লাগে দান ভালো
1: হয়
0: কম হয় আর আপনার মাসুরিতে সুসা বেশি হয়
1: এমনি মাসুরিতে বেশ
0: আপনার গুমতি দিবালা
1: গুটি
0: গুটি মাটি
1: এবার তো ওই যে আউশাল লাগিত এক নম্বর
0: আউশালে যারা করছে খুব ভালো জায়গা
1: আমদানি
0: হয় ফাঁকে ইসরাটা হয়ে যায় এটা আপনার কাটিয়া দান মারা দিয়ে লইতে হইতে সাইলটা রুলতে পারে এক্সট্রা দানটা হইলো দেখুন একে জায়গাত হজার তিনের দান হইতো নাই আপনার সাইলেও যে আউশ দি পাইনা দুই আটু আপনার সাইলেও অত দান সাইড সাইড উইব নি হইতো নাই আপনার এটা ফাঁকে পাইলা এবার তো আপনার দেড় আটু ভাইবা
1: প্লাস এই আপনার এই যে
0: ফসিয়া ভালো
1: চাউল
0: ফার মাইছি বুঝি নানি এখন তো আর খরা দরকারও নাই গেলেও রেশনে ভাঙনা উনিশ তে চাউল খাওয়া সরকার দে খাওয়া গেলেও চাউল ফাইরা ভাঙনা তিন ফেকামাল আমি আইন গৰু চাউল দেখাই যাব দুৰ্বাক লাভ জানি তাও এলাকি মাৰিছে ক্ষেত্ৰত লাগিছে চাউলটো বন্ধ হৈ গ'লে চব লাম্ব ক্ষেত্ৰ চাউল যেন বন্ধ হৈ যাব কি তখন এমনি দেবা ক্ষেত্ৰত লাগিছে
1: ঠিক আছে
0: অকণ তো মাৰিছে কৰা চাউল আছে এবোৰ এবোৰ চাউল আছে ৰেচন গেলো চাউল পাৰিলে এবং ফ্ৰী চাউল পইচা লাগে না
1: খুব
0: বড় উন্নত চাউল সুন্দর পাত হয় খাইতেও খুব আরাম খেতে চাল থেকে আরাম খাইতে পারতাম বেশি বৃষ্টি হলে ক্ষতি হয় বুঝিন নানি গাছ মরি যা সেমা লাগিয়া
1: তো এর মাঝে মানে খাকরুল তো আপনার বাজারত প্রচুর উঠছে
0: প্রত্যেকটা বৃষ্টি সস্তা হইব প্রচুর খারকুল হইব ওষুধ লাগে না খারকুলো বৃষ্টি কমাতে ভাই ফুকে ধরতে পারেন না এটা নিয়ে সুবিধা হচ্ছে ফুলকে ধরেন না প্রচুর হার করে বারো হয়েছে আমার তো ইয়াদিন ভরা পারি পারি বুঝলেন নি তা আমি কিছু বিলিয়ে বলি মাইছে এটা বাজারে বেঁধাতে গিয়া তিরিশ টাকা বিশ টাকা বেঁধাতে গিয়া মাইছে আলগা তো এমনি নিয়ে

0: দিমেশ্বরী বৃন্দানি আশেপাশে তারা নাই, ও নেব নেব খাওয়ান 500 এক দিনে খাইল বৃন্দানি এটা বাজার নিয়ে আমার নাতি চেয়ার লাগে না খেয়ে বুঝতে লইয়া গিয়া
1: সারা
0: উঠছে গান থেকে উঠছে উঠতে বৃষ্টিটা চৈত মাস হয়েছে ওই ফুরছিল না বৈশাখ মাসে ফুরছে বৈশাখ মাসে উঠতে উঠতে গিয়া আপনার জ্যৈষ্ঠ রাম বলছে
1: শালকুমার তো আপনার
0: আমি জালি কম বেশি আমি বড় করেও বেশি বড় করে বেশি এটা 100 টাকা 70 টাকা 80 টাকা বিলে আর শাল কুমড়া বেশিলে 50 টাকা 30 টাকা বড় করে বেশি
1: বড় করে বেশি সামনে তো আপনার
0: মনসা পূজা এটা তো লাস পূজা দুর্গা পূজার অনেক সময় বৈশাখ সভা 9000
1: সমস্যা না না ওইটাই ওইটাই ওইটাই হয়েছে আচ্ছা তো এমনি দেখলাম আপনার একটা বোধ মুরগির ফার্মও
0: করছে
1: আচ্ছা যাই হোক ওইটাও খারাপ না পাশাপাশি
0: এটা ইনকাম আইলো কেন
1: আপনাকে তো এমনি এই আশ্রম মুরগি বিক্রি করলাম না
0: আপনার এমনি আসতে বেছিলি আমি খাটিয়া বেছিলে তো আমার তো দোকান নেই বুঝলেনি এমনি আসতে বেছিলেই পাইকারি নিয়ে গিয়ে
1: আচ্ছা
0: বুঝলেনি বাজার আছে 150 টাকা আমি 140 টাকা বেশি
1: আচ্ছা
0: 10 টাকা কম বেশি একটাই বুঝছি টাউনে যদি থাকে আপনার 50 টাকা 340 টাকা বেশি বুঝলেন এখানে কাস্টমারে 10 টাকা কমে পাইলে দিনে পাইব সুবিধা নো আইব তখন আমার মালও সেই লইব সেই লইব প্লাস হইলে গিয়া ভাবনা সুবিধাই বুঝলে আপনার দরকার নেই আমার
1: তো এইটা এইটা যে এই যে আপনার যে বাচ্চা এটা কতদিনের বাচ্চা আনরা
0: ধরুন এত একদিনে বাচ্চা
1: ওই একদিনে
0: একদিনে বাচ্চা আজকে উঠে আজকে লিখব আপনার
1: এই যে একদিনে বাচ্চা যে আনতে গিয়ে তার মাতারে লালন পালন করতে একটু সাজাবে না
0: এটা সাজাতে হইব এটা তো সুর ফুলাবানের মতন ফুরা ফুলাবানের মতন তারে তোলা তোলা রাখতে আইব তারে গরম দিয়ে রাখতে আইব প্লাস হইল কি কুড়া দিয়ে রাখতে আইব
1: এইটার যে ব্যাপার হয়েছে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন নি যে এটা
0: কিভাবে আমি এমনি প্রশিক্ষণ নিছি না বুঝলেন নি আমি দেখা দেখি যাচ্ছে ফার্ম আমার লগে আসিল এরা আমি করে
1: আচ্ছা
0: তারা থেকে আমি একটু নতুন রাখি সবসময় ফাঁক ফুসকে আছে এরা
1: আচ্ছা
0: বুঝি নাই সবসময় ফার্মটা পয়সা থাকতো যত পয়সা থাকবো অত রোগ দিবানো কম ডুবো ওই যত বীরতে গিয়ে একটা ক্রীড়া হয় ওই ক্রীড়া যদি হাতে কুমড়ো মরি যায় বা ওই যে বীরতে গিয়ে একটা ইয়ে যাই গিয়া আপনার ছোট ফুক গিয়া ফুকা ডুবি যায় ইয়ার মুরগের আপনার মুরগ মরা বুঝবা সকালে যাবা বিকালে যাবা দুইটা শেষ রাত আইলা পরে যাবা 7টা শেষ সকালে শেষ আপনার মরি দিবে এখানে মরবা জীবাণুটাই জীবাণুটা একসঙ্গে বাইজাস ঢুকে যায় তখন মরি দেন গিয়া আমি এটা আমি আমার নিজে থেকে আমি একটা আইডিয়া বলে যেন ফাইভ স্টার চেহারা এরা তো এমনি নামে তো ব্রয়লার এরা ব্রয়লার ফাইভ স্টার চেহারা আমি বুঝছি এটা গাতে মনে থাকতাম পরিষ্কার থাকতো হ্যাঁ আমার মুরগো গাতো বিটের গন্ধ হইতে না বা বিট হইতে নাই পরিষ্কার হইবে সহজ অফিসে হইবা
1: তো আপনারা ওই যে এটা আপনার এখানে অনেকেই হোম করে না ওই যে ডিম যে উৎপাদন হয় এটা
0: না এটা তো আমরা এমকা আনছে না কোনো ডিমটা উৎপন্ন এটা এটা এখন আসছে না কয়লা আছে বুঝিন নানি আমার সঙ্গে আমি লোকাল আছি লোকাল মুরগো আছে আমার বুঝিন নানি দেশি মুরগটা
1: মানে ডিম পারে তো
0: ডিম পারে
1: আপনি বিক্রি করতে পারেন সব ডিম তো আপনার খাইনা মনে হয়
0: না হল ডিম বেশ রাই বা মুরগা বড় হইলে বেঁচা যায় বুঝিন নানি 600 টাকা মুরগা বাড়তে নিন গিয়া এটা বাজার বেঁচা লাগে না ওদের আবার বাড়তে গিয়া বাগান তুই আর বা লোকেল আর একটা মুরগা আছে 600 টাকা

0: দেয়,
1: আচ্ছা
0: এটার
1: আচ্ছা,
0: বদল বেছে লাগে না
1: দেখা লাগে না।
0: বা পাইকার যে নেই তখন দাদা কত ব্যস্ত ওটা না দাদা, আমি তো 800 টাকা দিলাম, রেঞ্জ 600 টাকা দিলাম, ফেতরাও নিয়ে গিয়েছি অনেক সময়, সমস্যা হয় না।
1: বুঝছে বুঝছে, মানে এটা লগে লগে আপনার দেশি মুরগি
0: হ্যাঁ আছে, আজ রাখছি
1: মানে যেটাতে ডিম হইব,
0: ও ডিম হইব যাতে আছে, বাচ্চা বাচ্চা প্রোটেকশন করি বুঝলি নি, বাচ্চা যেখানে যে চাই বাচ্চাও বেশি আমি,
1: আচ্ছা
0: মুরগির বাচ্চাও
1: মানে দেশি মুরগির
0: বাচ্চা, দেশি বেশি বিক্রি করি আমি,
1: এই যে কিছু কিছু শব্দ হয় এটা কিন্তু আমরা দেশি
0: হয় যে সব দেশি মুরগি পাচ্ছেন,
1: ও আচ্ছা আচ্ছা,
0: বুঝলি না নি, এটা প্রোটেকশন করি কারণ তো চাইতে বাচ্চাও বেশি আমি, একটু বড় করি যখন মুরগিলাও চাই দে তখন বেশি লিখ নিতে পারবো, সমস্যা হয় না।
1: তো এমনি যে পোলট্রি খামারের যে আপনার যে সালানিটা আপনার কিরম কিরম আনুন,
0: ধরে তো 200 বাচ্চা আনি আমি, 200 বাচ্চা আনি আর যত্ন করিয়া আনি করিয়া ওষুধপত্র খাওয়াইয়া বেশি লেই,
1: তো ওখান মন তো আপনার এরকম হয়েছে নি যে আপনার সালান আনছেন, এই সালানে আপনার বাচ্চা মারা গেছে?
0: দুই একটা মরে দাম করি আপনার আনতে সময় অনেক সময় সাফা সাফি উড়ে যায়, তখন আর দুই একটা মর বইটা
1: হাসার ভিতরে
0: হাসা থাকে, হ্যাঁ হাসার ভিতরে অনেক সময় তত একটা দুই একটা দেখা দেখি করে, তুমি আর দুইটা ফাঁপা লাগে মরে যায়, এমনি মরে না আমার মরছে না একটা,
1: বুঝছে বুঝছে বুঝছে,
0: এমনি একটা মরছে না আমার,
1: ওনাকে কয়তো যে ফার্মে মরফ লাগিয়েছে,
0: বরফ লাগে মরে গিয়েছে ওইটা মানে ওই ফয়ে ফসকা করছে না, এই জন্য মরে গিয়েছি।
1: তো এমনি কিন্তু আপনি ওই যে ইঞ্জেকশন ইঞ্জেকশন
0: না এটা আমি দিই না, খালি ভ্যাকসিন হওয়া ভাই,
1: হ্যাঁ ভ্যাকসিন কিন্তু ইঞ্জেকশন না, এটা
0: এটা জল জল জল দেওয়া হয়,
1: জল দেওয়া হয়, এটা কতদিন পরে পরে খাওয়ানি লাগে?
0: এটা তো একদিনে বাচ্চা আনি আমি বই দেওয়া খাওয়ানি, হ্যাঁ তারে এক সপ্তাহ হইবা, আবার 15 দিন পরে হইবা, আবার এক মাস পরে হইবা,
1: আচ্ছা
0: বুঝলি, তখন তার শরীর সুস্থ হবে।
1: ওই যে জিনিসটা ভ্যাকসিন যেতে পারে এটারও তো একটা আপনি জানছেন, এটা কিভাবে আপনি জানছেন?
0: ওইটা আমি ফাল মেডিকেলে গিয়ে আমি তার কাছে পরামর্শ নিয়েছি।
1: আচ্ছা আচ্ছা, তো এমনি আপনার যে আমরা যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে তারা কাছে খোঁজ খবর করুন, জানি
0: না আমি গিয়ে তো রাইনো কিছু মিলে রাইনো গিয়া বুঝলি, ওইটা মিলে না, তো আমি এখানে যাই ফাল মেডিকেল তাইনো অভিজ্ঞ লোক তার কাছে পরামর্শ লইয়া এখান থেকে ওষুধ দিই, তাইনো ওষুধ দেয়।
1: তো এমনি আমি যে আমরা যে পানি সম্পদ বিকাশ দপ্তর আছে এখানে তো ডাক্তার আছে,
0: ডাক্তারবাবু আছেন,
1: কম্পাউন্ডার
0: আছেন, আছেন,
1: তারা তো একটা আপনার ইয়ে হতো
0: পরামর্শ দেয়, এটা তো তার হসবেন্ড তারা মিলেও না গিয়া, আর মিললেও তারা আইন হতা নাই, হতা নাই বুঝি নানি, সে তারা আইন গিয়া তোমার লাভ নাই বুঝি নানি, আজ গেলা না আইন তো ফোটাস নাই, সেখানে ওষুধ নাই, আর যে লিক আপনার লেপটুন যেটা সাদা দা পায়খানা উইলে খাওয়াইন লেগিয়া ওষুধ তারা আইন মিলে না, এটা
1: আচ্ছা
0: এটা টাউন তে আলা কিনে
1: তো ওই ফার্মেসি থেকে,
0: ওই ফার্মেসি থেকে।
1: তো এখানে দানা হিসেবে আপনার কিটা খাওয়াইন?
0: দানা হিসাবে তো এটা ইয়র আরে নামটা বলতে গেলে বস্তা, এটা
1: মানে মুরগির যে খাবারের
0: বস্তা আছে দানা আছে ওটা বস্তা আমি আনি, উন্নত মানের আনি, এটাতে প্রোটেকশন ভালো হয়,
1: আচ্ছা
0: অন্য আমি বাজে খানি খাওয়াই না, বা কুদরেজ মাল আনি, গোদরেজ মাল আনি, ওটা খাওয়াই,
1: মানে আপনার যে প্যাকেট জাত যে মুরগির যে খাবার যে ওইগুলাই নিয়ে আপনার খাবার, তো ইটি আনতে গিয়ে তো মোটামুটি আপনার কিরম ভাবে এটা ডেলি তো খাবার দিতে লাগে না,
0: কিন্তু ডেলি খাইতে রেলি দিতে লাগবো বুঝলি না, যেমন তার যে খাওয়ানটা আছে তা খাওয়ানোর পরে দেখতে হইব, সে তো খানিব নির্ভর,
1: তখন দিনের মধ্যে আপনি কয়বার দিন
0: বলতে তার ও থাল শেষ হইলে আমরা থালি পর দিতে আইব, আপনার যে ডাব্বা আছে ডাব্বা বই রাখা লাগবো সবসময়,
1: আচ্ছা
0: সে সবসময় খাইতে হইব,
1: ক্ষতি
0: করে খাইতে মাংস স্বাদ হয়
1: না, এটা কিন্তু মানে হয়নি
0: বলতে একটা লিকুইড আছে ওটা খাওয়াইলে ওজন হয়, ওজন হইব মুরগি বড় হইব বুঝি নাই, তো মাল শক্ত হইব, মাল শক্ত খাইতে আর পাট পাট করবো, এই মাংসটা খাইতে পাট পাট করবো,
1: মানে সারি দিব, তো আপনি এটা করেন
0: না আমার এটা দেখতে আমার মা কাস্টমার এসে চাহিদা হয়েছে আমার, আমার খালি ওটাই খাওয়াই আর কোনো ওষুধ
1: দানাটাই খাওয়াই,
0: দানাটাই খাওয়াই আর কোনো ওষুধ আমি ভ্যাকসিন খাওয়াই না, এক্সট্রা ইচ্ছা হয়েছে আমি,
1: মানে মুরগি বড় হওয়ার লাগে আপনার ইচ্ছে করেন
0: না, না না আমার এমনি বড়
1: হওয়ার, আপনার দানা দিয়েই বড়
0: দানা দিয়ে ওটাই আমার এটাই নর্মাল বড় হওয়ার, আমি তো দোকানে এটা খাওয়ানি,
1: এমনি তো দেশি মুরগ আপনার কিরকম আছে?
0: দেশি মুরগি 40-50টা আছে,
1: দেশি মুরগি 40-50টা আছে, আচ্ছা আচ্ছা, তো এটার লাগে এটার লাগে আপনার কিরকম রাখুন, এরা
0: এরা তো টাকা রাখা আছে আবার ওই ঘরে রাখি দিই,
1: আলাদা ঘর,
0: আলাদা ঘর আছে,
1: এটা কি টঙ্গরের মধ্যে নাই?
0: না টঙ্গর আছে না, এটা একলা ঘর একটা আছে আমার, ওই রুমে আশা মুরগি রাখুন,
1: আচ্ছা আশো আছে,
0: আশো আছে,
1: তা আশো কিন্তু আপনি তা আশো যে আছে কিন্তু আপনার ফুসুনি আছে না,
0: আপনার ফুসুনি ফুসুনি আছে,
1: ও আচ্ছা আচ্ছা,
0: ফুসুনি রাখি,
1: বারো জাতি ফালাইছেন,
0: রোহ কাতল।

0: আমরা যখন মেম্বার আসলাম তখন ডাকিয়ে মানুষের বাজার আনিয়ে ফোনা দিছি বুঝলেন, আমি প্রথম মেম্বারে করছি বুঝলেন, ও ওয়ার্ডও প্রায় ৮০টা করে দিছি প্রথম ওয়ার্ডও বুঝলেন, এক পরিবার পুরা পরিবার পরিবার করে দিয়েছি বুঝলেন, যেমন আমি কই আপনারে তারা ফাঁস ভাই ফাঁসটা করে দিয়েছি বুঝলেন,
1: দেশি মুরগির কথা কই তো ইটি মানুষের কোন ক্ষতি তো হতো
0: না
1: আপনার মানে ডিমো আছে, ডিমো দিব আর এমনি মানে একটা দিয়ে যাই হোক দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার এই ক্ষেত কৃষি যাতে আরো যাতে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার
0: দাদা। নমস্কার।
2: কৃষিকাজে জল যেমন খুব প্রয়োজনীয়, আবার অধিক জলের কারণেও আমরা অনেক সময় ক্ষতির সম্মুখীন হই। হঠাৎ বন্যার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আপনার কাছে অনুরোধ, আপনারা ফসল বিমাটা করে আনিবা। ফসল বিমা করানির লাগিয়া আপনার সবচেয়ে কাছে যে আসুন কৃষি সহায়ক দাদা দিদি বৌদিরা, তারার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবা। আমরা সবসময় তারারে পাই। আপনার বাড়ির আশপাশে যদি তাই থাকিয়া তাহন প্রতিদিন আপনার সঙ্গে দেখাওর, অথবা তারা কিন্তু প্রতিদিন আপনারার গ্রামে যাইরা একটু সচেতন থাকিয়া তারার সঙ্গে যোগাযোগ রক্ষা করিয়া ফসল বিমাটা করে আনিবা। ধান আমরার প্রধান ফসল এবং ভাত আমরার প্রধান খাদ্যশস্য। বিগত দিনের অভিজ্ঞতা থাকিয়া আপনারা আমরা অনুরোধ করছিলাম যে ধানের সব বীজ একসঙ্গে আপনারা ফালাইবা না, কিছু বীজ ধান রাখি দিবা, হঠাৎ করিয়া প্রাকৃতিক বিপর্যয় হইলে পরে ওই বীজ দিয়াও কিন্তু আপনি ফসল উৎপাদন করতে পারবা। আপনারা শুনছেন, আপনারার মুখ থেকেই আমরা শুনছি শুনাইছি সবরে যে সময়ে সিটাইয়াও যদি ধান ফালানি যায় তাইলে কিন্তু বেশ ভালো ফসল পাওয়া যায়, আর সেই ফসল অনেকটা এসআরআই পদ্ধতির ধান চাষের মতো ওই জায়গা। সুতরাং বীজ ধান অবশ্যই অবশ্যই কিছু আপনারা সঞ্চিত রাখবা। যারার অনেক ক্ষতি হয়েছে আপনারা অবশ্যই সচেতন থাকিয়া ফসল বিমা করে আনিবা। আবারও কইয়ার যে সমস্ত ফসলের বিমা করা যায় আমরা কিন্তু খুব সহজেই এই কাজটা করতাম পারি। রাসায়নিক ওষুধ না কিনিয়া বাড়িতে জৈব ওষুধ বানাইয়া আমরা অনেক টাকা সাশ্রয় করতাম পারি। সেই টাকা থাকিয়া অল্প টাকা দিয়া কিন্তু বিমাটা করাইয়া নেওয়া যায়। বিমা করাইলে পরে মনে বল থাকে যে ফসল যদি যায় গিয়া আমি তো বিমাকৃত টাকাটা অবশ্যই অবশ্যই পাইব। তবে আপনার সচেতন থাকতে হইব, জমির কাগজ সঠিক থাকতে হইব, আর অনুরোধ আপনারারে আবারও কোনো অবস্থাতেই মোবাইল নাম্বার ঘন ঘন পরিবর্তন করবা না, তাতে করিয়া আপনিই অসুবিধার সম্মুখীন হইবা। আমরার আশপাশে পশু সখী দিদিরা আছেন, গবাদি পশুর বন্যা পরবর্তীতে খাদ্যের খুব অসুবিধা দেখা দেয়, সুতরাং সুষম খাবার

কিভাবে আমরা গবাদি পশুর খাওয়াইমু, এই জিনিসটা তারার কাছ থাকিয়া অবশ্যই বুঝিয়া নিবা। সঙ্গে আমরার আলোচনাও আপনারা শুনছেন। এই ক্ষেত্রে অনুরোধ করি, আপনার বাড়ির আশপাশে কিছু গোখাদ্যের চাষ করবার, বন্যার সময় সেই গোখাদ্য তাকিয়া খাটিয়া আনিয়া আপনি গরুরে খাওয়াইবা, গরুর পুষ্টিবিধান অবশ্যই অবশ্যই হইব। আপনার বাড়িতে যদি পাঁচ তাকিয়া সাত বা দশ লিটার দুধ থাকে, বাড়ির সবে যেমন খাইতে পারবা, বিক্রি করিয়াও কিন্তু গরুর খাদ্যের যোগান আপনারা নিশ্চিত করবা, লগে বাড়তি পয়সা যেটা থাকবো এটা কিন্তু আপনারা পরিবারের কাজে ব্যবহার করতে পারবা। হাঁস মুরুগ বেশি করিয়া পালন করুন, দেশি মুরুগ দেশি হাঁস আপনারা অবশ্যই পালন করুন। দেখা গেছে বর্তমানে অনেকেই ব্রয়লার মুরুগ বাড়ির ছাদের মধ্যে জাল দিয়া তারারে বন্দি করিয়া রাখরা, ছাদ যদি বড় থাকে তারা খুব সুন্দর করিয়া চলাফেরা করতে পারে, সুষম খাবার

কাজে ব্যবহার করতে পারবা। হাঁস মুরুগ বেশি করিয়া পালন করুন, দেশি মুরুগ দেশি হাঁস আপনারা অবশ্যই পালন করুন। দেখা গেছে বর্তমানে অনেকেই ব্রয়লার মুরুগ বাড়ির ছাদের মধ্যে জাল দিয়া তারারে বন্দি করিয়া রাখরা, ছাদ যদি বড় থাকে তারা খুব সুন্দর করিয়া চলাফেরা করতে পারে। সুষম খাবার খাওয়াইলে পরে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখলে পরে সেই দেশি ব্রয়লার মুরুগ কিন্তু বাজারে খুব বেশি দামে বিক্রি করা সম্ভব হয়। লগে আপনারা ছাগল পালন আরও বেশি বেশি করিয়া করবা, খেয়াল রাখবা আপনার গরু ছাগল ভেড়া ইত্যাদি যাতে সুন্দরভাবে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে। গবাদি পশুর পরজীবী গঠিত রোগ যাতে না হয় এদিকে আপনারা সচেতন থাকবা, প্রতিদিন তারারে স্নান করাইবা। আমরা যেমন প্রত্যেক দিন স্নান করি, গবাদি পশুরও স্নান করাইবা। আপনারার চোখেও পড়ছে, আমরার চোখেও পড়ে। আমরা গরু পালন করলাম, ঘুম থেকে উঠিয়া তারারে সারি দিলাম, আর কোনো কোনো গরুর লেজের মধ্যে পায়ের মধ্যে গোবর এমনভাবে লাগিয়া থাকে, শুকনাই থাকে। এই চটচটে ভাবটা কিন্তু গরুরও হয়, আপনার শরীরে যেমন চটচটে ভাব হয় গরুর শরীরেও হয়। সুতরাং নিত্যদিন স্নান করাইলে পরে গোবর আর শক্ত হইয়া গরুর গায়ে লাগত নাই। আপনার সেই গবাদি পশু দেখতে যেমন আপনার কাছেও ভাল লাগবো, অন্যের কাছেও ভাল লাগবো। অন্যেরা কইবা যে না গবাদি পশু পালন করলেই হইতো নাই, গবাদি পশুর সঠিক যত্ন আত্মীয় করতেইব, পরিষ্কার করিয়া রাখতইব, জীবাণুনাশক দিয়া ঘর পরিষ্কার করিয়া রাখতইব। খেয়াল রাখবা গরু যখন খাবার দিবা, আমরা অনেক সময়ই খের কিছু দিলে না, খেরে সুচুচুটো করিয়া খাটিয়া গুড় মিশাইয়া অন্যান্য খাবার মিশাইয়া তারারে দিন, সেই খাবার কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন হইব, আর সেই খাবার খাইলে পরে গরুর স্বাস্থ্য আরও বাড়ব, দুধের উৎপাদন বাড়ব। দেখা গেছে বাজারে বর্তমান সময়ে 1 লিটার দুধ 70-80 টাকা দরে বিক্রি হয়, মানে ভালো দুধ যেটা, অর্থাৎ খাঁটি দুধ যেটা। সুতরাং সেই দুধ আপনি বাজারজাত করিয়া প্রচুর আয় করতে পারবা। আশা করি আপনারা এদিকে একটু যত্নবান হইবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। বন্যার জলে যে সমস্ত জলের উৎস ডুবাইলেইছিল, আপনারা জল শোধনকারী ট্যাবলেট বা ওষুধ দিয়া সেই জলটারে শোধন করবা। যতক্ষণ পর্যন্ত না আপনার জল শোধন হয়েছে, পুকুরের জলে কোনো রকমের কাজ করবা না। বিশেষ করিয়া খাবারের রান্না করার কাজে আপনারা এই জল ব্যবহার করবা না। দূরবর্তী কোনো জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জল আনিয়া রান্নাবাড়া করবা বা অন্যান্য কাজে ব্যবহার করবা, তাইলেই আমরা সবাই সুস্থ থাকবো।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঞান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসরে আজকে একজন আমরার বড় একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
2: নমস্কার।
1: তা আসুন তো, ভালো?
2: ভালোই আছে।
1: আচ্ছা, তে আপনার পরিচয় হাম দিলাওকা।
2: আমি শ্রী প্রতাপচন্দ্র দাস,
1: আচ্ছা,
2: ত্রিপুরা কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সহ কৃষি অধিকর্তা।
1: আচ্ছা, তো বহুত দিন হয়েছে আপনি কাজ তো নিয়ে অবসর নিছুন। আচ্ছা, তো আজ কিতা বিষয় নিয়ে আলোচনা করতা?
2: যে বিষয় নিয়ে করতাম, এইটা তো এখনকার সময়ে জ্বলন্ত বিষয়।
1: আচ্ছা আচ্ছা, শুরু হল
2: জ্বলন্ত বিষয় হলো যে রাসায়নিক সারের তাকিয়া আমরা মুক্তি পাইতেছি, পাইতে চাই।
1: আচ্ছা আচ্ছা,
2: তো রাসায়নিক সার সার কেন মুক্তি পাইতে চাই? রাসায়নিক সারের ক্ষতিকারক দিকটা কি, ক্ষতি এই দিকটা আজকে কৃষকরা কম আইটাতে মুক্তি হওয়ার পথ কিনা।
1: আচ্ছা,
2: তো রাসায়নিক সারের মধ্যে প্রথম তখন চাকরিতে ঢুকলাম, তখন দেখলাম কৃষক

0: در خوشخان دیده پوتاش، خوشخان دیده سوار فوسویت، خوشخان دیده سالوار، خوشخان دیده برون زیکه یه دو دختر بابوری زیکه او او خورین بابوری نه خورین بابو دوگان گلتون تن بسل لگی تن بسله تن رابوی تو تن تو تمہارا بشی دی باو ওটা খরিন বাবুরে না ডাক্তার বাবুরে দিকেন কোন ডাক্তার বাবু মানুষ ডাক্তার বাবু নাই খেতর ডাক্তার বাবু জিকে ইয়া দেও খতখান গোবর দিতাই বলে গোবর পাই মুখই অহন তো পাটিলার পাটিল তো লেদে না তো পাটিল যখন লেদে না গাই দুইটা ভালো আবার সেই পুরানো জায়গায় যাও কষ্ট করো আগে তো দেখতাম কৃষকরা কষ্ট করতো গুম দুইটা চারটা পাঁচটা গরু থাকতো এদারে খের খাওয়া হইতো মাঠে লইয়া যাইতো তা আগর মাঠও তো রয়েছে আগর জায়গাও রয়েছে মানুষ না পুরানা মানুষ গেছেন গিয়া তো নূতন মানুষ তো রয়েছে আপনারা নূতন মতো চলেন চলিয়া এই এখন মিক্সচার করেন এক সময় দেখবেন যে মিক্সচার খাওয়াম হয় না পুরা যৌগিকে যাওয়ান লাগবো পুরা আবর্জনা সারে যাওয়ান লাগবো আবর্জনা সার ফাইবা কই দুইটা পথ আছে একটা হইলো গাছ গাছড়া লাগাইতা তার পাতা হইব আরেকটা হইব গাছ লাগাইতা গাছ লাগাইলে গাছ লাগাইতা এই গাছ গরু খাইব গরু খাইলে গরু লেদাইব গরু চাকলে লেদাইতো গরু তো দুইভাবে নষ্ট হর
1: গ্রামে গেলেও হন দশ বাড়ি আটলে দুই বাড়ির গরুর দেখা মিলে না
0: আরে ওই যে কোনো কোনো সময় তো ওই এখানেও আমরা দেখছি ওই সেদিন পত্রিকা তো দেখছি পঞ্চগর্বি পঞ্চগর্ব এটা এখন এগ্রিকালচারের মেডিসিন এই পঞ্চগর্ব বানাইতে গেলে গরুর সেনা গরু গোবর মিলে না হ্যাঁ এই অবস্থা গিয়ে এখন দাঁড়াইছে তো আমি কৃষক ভাইদের আমার প্রথম কথা হইল যে আপনারা গোবর সৃষ্টি করেন আর গোবর সৃষ্টি করতে হইলে গরু ফলতে হইব আপনারা পাওয়ার টিলার দিয়া জমি চাষ করেন করেন সেও না করতো না কিন্তু গাড়িটা পালতো তো সেও না করেন না গাড়িটাও তো তো পালেন তাহলে তো যে আমুল দুধ সত্যি খান আমুল দুধ আর মেশিনে বানায় না আমুল দুধ আয় গরুর থেকে দুধ হয় তে তারা তো গরু ফালে গরু ফাইলে দুধ হয় দুধ হইয়া দুধ পাউডার হয় বা প্যাকেট জাত হয় ওই আপনি কেন খায় কত কিলোমিটার দূর তো গিয়া তো অত কিলোমিটার দূর তো যদি হেরা গরু ফলে তা আপনি এখানে ফালতে পারেন না আপনি ফালেন ইয়ে থেকে আবার বাইর হন জড়তা থেকে বাইর হন বাইরে গরু ফলা শিখুন গরু ফলন গভর্নমেন্টে তো দেখি মাঝে মধ্যে শুনি যে এইখানে গরুদের আরও শুনছি গরুর লাগে বিভিন্ন সাহায্য সহায়তা গভর্নমেন্টে করে আপনারা একটু জাগন জাগিয়ে আইন কিছু না থাকলে কিচ্ছু হইতো নাই এই যে শুনছি সরকার থাকিয়া খেত বাঁচা অভিযান করতেছে খেত বাঁচানোর জন্য কৃষকরে পয়সা দিতেছে বছর বছর গভর্নমেন্ট থাকিয়া যে কৃষক গরিব কৃষক সার কিনতে পারতো নাই সার দিতে পারতো নাই বা গরু তো খাওয়ান নাই খাওয়ান কিনতে পারতো নাই ওই সময়টা তার খাওয়ানো গভর্নমেন্ট আগেই এসে গভর্নমেন্ট যেভাবে আগেই এসে আপনি কিছু আগেই আন এখন মোট কথা হচ্ছে সার কীটনাশক ঔষধ কম ব্যবহার করেন অর্গানিকে যান অর্গানিকের আগে তো আমরা যখন চাকরিতে আসলাম দশ টাকা দিতাম তখন তো দশ টাকায় কিচ্ছু হয় না গোবর গর্ত করলে একজনের দশ টাকা দেওয়া হইতো গোবর গর্ত করবো কী লাগে গোবরটা গড়তে থাকবো এখানে বিভিন্ন বিয়ে আছে এটা আরেকদিন খাওয়া যাইব তো ইয়াতে ব্যবস্থা আছে যাতে ভালো গোবর সার তৈরি হয় তখন দেওয়া হয়তো তখন তো আইসে আরো উন্নত ভার্মি কম্পোস্ট
1: তৈরি করা
0: ভার্মি কম্পোস্ট তৈরি করা ওই হাইরে ডিমর বড়া তুই ইয়া প্রহরে হইলে আমলেট হাইরে জির তুই ফায়খানা খরচ ওইছ তখন ভার্মি কম্পোস্ট এটা কিচ্ছু না জির জির আমরা জির যে কই এরা খায় খাইয়া এরা পায়খানা করে ওই যে তারার যে বিষটা এটা নাম হইলো ভার্মি কম্পোস্ট এটা বিভিন্ন প্রসেসে করা হয় দেখিয়া সুন্দর নাম দেওয়া হয়েছে।

0: ভার্মি
1: কম্পোস্ট
0: কম্পোস্ট এই যে কৃষির নামে, এইটাও আরো দিন খোয়া যাইব নে সেমনে সেমনে হয়, কারণ না হইলে তো কৃষকে জানতো নাই
1: না।
0: তো এখন শর্ত যদি বাঁচতে হয় বাঁচাইতে হয় তাহলে তিনটা জিনিস লাগবো কৃষির এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে পুরা সার বাদ দিয়ে পারতাম নাই, তাই না খাই মরে দিব, তাহলে কিছু সার ব্যবহার করতে হইব, কিছু কম্পোস্ট বা অর্গানিক ব্যবহার করতে হইব। এবং এখন তো আরো বিভিন্ন ধরনের অর্গানিক বস্তু হয়ে রয়েছে, এগুলা তো আপনি নিজে জানতেন না যে কোন ব্যাকটেরিয়া কোন ফাঙ্গাসটা দিলে পরে আপনার ক্ষেতের মধ্যে অটোমেটিক সার হইব, এটা এই নামটা জানবা দাদা উঠবে, আপনার কিচ্ছু দেওয়ান লাগতো না। আপনি একটা জিনিস গোবর মধ্যে মাখাইবা, মাখাই আপনার ক্ষেত্রের মধ্যে ছড়াই দিবা, এরপর দেখবেন যে কেন ওই যে আমরা যে খাই পড়ছে এরকম ক্ষেত্র খাই পড়ে দিব, এটা খাই নাই, এটা আপনার ক্ষেত্রের মধ্যে ইউরিয়াতেই যেটা হয় নাইট্রোজেন নাইট্রোজেন দেয়, আরটা দিব সুপারফসফেট দিব, আরটা পটাশ দিব, আপনার তো সারা কাছে যাইতা, আপনার যেভাবে কমতে উঠে যেভাবে দোকানও ওরে ভাই আমার তো ভুকা ধরছে কিছু দেও, তো তার মতো দিলেই বা আমার চাকরি জীবনে এরকম ঘটছে, এক বদলোক তান খেত খেত খেত লালো গেছে, তাইন খালি ওষুধ দিরা দোকানও যাইন দোকানদার দিয়া দেয়, একদিন আইলে আমার কাছে বলে এরকম আইলে তো হইতো নাই, আপনি গাছ তুলিয়া লুই আইন, গাছ তুলিয়া লুই আইলা আমি দেখলাম যে এটা তো ইয়েও ধরছে না, উপরে ফাতা মরে যার দর্শে তো নিছে ফুকায়, আপনার ফুকা দর্শে বলে ফুকা তো দেখি না, বলি এটা তো আপনি দেখতেন না, আপনি যে দেখবেন আপনার তো খুবই ফুকা আছে এটা আমরা জানবো, কাজে আপনারা কিচ্ছু হইলে পরে এগ্রিকালচারের দাদাবুদার কাছে যাইন, আপনারা দোকানে দৌড়ে যান না, আগে আগে শিখানো যান তারপরে এই যে দোকান থেকে কিনুন বা যেখান থেকে পারেন কিনুন, এরপরে যখন মনে হয় ওষুধ দিলাম যে তিন দিন পরে তাই মনে করছে ও আমার দান তখন সবুজা শুরু হয়েছে, কাজে আপনারা যাই করেন কেমিক্যাল সার কম দেন সঙ্গে অর্গানিক সার দেন, দেয়া যৌথভাবে খেত করেন এবং বৈজ্ঞানিক মতে খেত করেন, বৈজ্ঞানিক মতে খেত না করলে ইয়েই তো নাই, ওই যে আমরা মধ্যে পারিল এসআরআই, হ্যাঁ আমরা এসআরআই করেন কিন্তু এসআরআই তো এসআরআইয়ের মতো করতে না, আপনারা যদি সার তারা চিৎকার দেন আপনারা আপনার মতে না না ডাকারা আর এসআরআই করা, আপনার মতো না ডাকাই এসআরআই করলে হইতো নাই, এসআরআই এসআরআইয়ের মতো মতো করেন যেমন আড়াই আঁটু তিন আঁটু দান হইতে গেলে আপনারা আর কষ্ট করতে হইতো নাই, এবং সারও কম লাগে দূরেতেই দেখা যায় এই ধানটা এসআরআই প্লট না সাধারণ প্লট, সামনে যদি তো ক্ষেতের সময় আছে আপনারা এসআরআই ধান করেন, ও নতুন আরও সিস্টেম বাড়িছে এই সিস্টেমে করেন, যেমন ধানে বাড়িছে আলুর বাড়িছে ফুলকপি বাঁধাকপির বাড়িছে, হয়তো বিভিন্নভাবে ইয়ে হইতেছে উন্নতির দিকে যেতেছে, যারা কাছে এই টেকনোলজি আছে আপনার তারা কাছে আমি বারবার হইতেছি আর কেন কইতেছি, কারণ আমার চাকরি জীবনে আমি দেখছি আমরা কমি একটা আপনারা করেন আর একটা, প্রথম যখন কবিয়ার কবিয়ার জল নাই তখন জল দেওয়া হইব তখন কবিয়ার সার নাই, তখন সার দেওয়া হইব তখন হবে বীজ নাই, সকলটাই দেওয়া হইতেছে আপনারা করেন না, আপনারা করেন না, কারণ সকলটা দিয়া গেছি যখন দেখা গেছি ও বা তোমার খেত বা চাচা আমি তো জোরাইছি বিজুগুণ তো আমার ফুরি বাড়ির দিয়েছি থানবাড়ি টিলাবাজার ফুরি বাড়ির নূরপুর বালা আসিল দিওটাই আমার এরিয়ার মধ্যে আসিল, আমি ফুরির বাড়িও গেছি চলেন ফুরির বাড়ি যাইম গিয়া দেখছি আসাও ফুরির বাড়ি কিছু করছে, তখন যদি সকলটা ফুরির বাড়ি পাঠাই দেন তার আপনার বাড়ি হইতো নাই, তো ফুরির বাড়ি পাঠাইনি কমাইন কমাই নিজের বাড়ি করেন সার ব্যবহার করুন কম করুন সঙ্গে অর্গানিক করুন, আর যদি পিওর অর্গানিক করতে পারুন এটা একদিন হয় না, অর্গানিকেরও সিস্টেম আছে।

0: অর্গানিকের এমন সিস্টেম আছে, যদি আপনি যে জমিতে অর্গানিক করবা, যদি এই যে যে টুকরি করে আপনি অর্গানিক নিয়ে যাও খেতে ফলাইবা, যদি কোনো কারণে এইটার মধ্যে আগে ইউরিয়া থাকে বা সার থাকে, তাইলে কিন্তু আপনার অর্গানিক শেষ হয়ে গেল, অর্গানিক শেষ হয়ে গেল, অর্গানিক ওই তো নাই। কাজে একদম শুদ্ধভাবে অর্গানিক করুন, সময় লাগবো, অর্গানিক বীজ হই দইব, অর্গানিক সার হই দইব, মাটিটাও অর্গানিক থাকতে হইব। কয়েক বছর ধরে কেন রাসায়নিক সার দেওয়া হয়েছে না, কিন্তু রাসায়নিক সারের ক্রিয়া নষ্ট হয়ে গেছে কি, এরপরে কয়েক বছর আপনি অর্গানিক দিলা, সেই যে পিওর অর্গানিক ফাইবার, পিওর অর্গানিক পৃথিবী। যদি সার দিয়ে আপনি কেজি 1 টাকা বিক্রি করেন, অর্গানিকটা আপনার 3 টাকা বিক্রি হইব, আপনার লাভ হইব। ধীরে ধীরে আপনি অর্গানিকেও যান, আর যদি অর্গানিকে কেমন যাইম, ওই এক পথ, পথ একটাই যে অর্গানিক আকাশ থেকে আইত নাই, ফতা ফচাইতে এইবা, আবর্জনা ফচাইতে এইবা, আপনারা খের তো উপরে কাটুন, দয়া করে উপরে কাটুন, কাটুন না খের নিচে কাটুন, নিচে কাটলে ওই খের থেকে অর্গানিক হইব, খের থেকে অর্গানিক হইব। আমরা খের তো খাটিলে নিচে খাটিয়া ইয়ে উপরে, এটা শুকায় গুড়া হয়, বৃষ্টি হয়, চড়া হয়ে নদীর যায়, ওইয়া বাংলাদেশের সমুদ্র যায় গিয়া।
1: তো খুব সুন্দর আলোচনা করছেন দাদাবাবু, খুব সুন্দর, মানে কৃষক দাদারা অবশ্যই মনোযোগ দিয়া শুনবা এবং ধীরে ধীরে এই পদ্ধতি অনুসরণ করতা হইবা। আটকা ধরিয়া করলে তো ওই তারা ফসল কমে যাইব গিয়া, তারা আয় উন্নতি কমে যাইব
0: গিয়া।
1: ওটাও তো ধীরে ধীরে কৃষক ভাইরার কাছে অনুরোধ থাকব, আপনারা রাসায়নিক সার কম ব্যবহার করিয়া জৈব সার বেশি ব্যবহার করুন। তো আজ আসর শেষ কনরাব গান শুনতে শুনতে।
0: নমস্কার।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই

দেখুন শুনছিলেন কিষাণবাণী অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজাং ইয়াফারে টাবুক চিঙ্গ তিনি হরনি ককবরক পান্দা তিনি ক্রাক সাল চিংদ্রমন খনালায়নে কগ্রবাইনি পান্দা কগ্রবাইনি পান্দাও পুইলান খনালায়নে কগ্লব ছামানি সাইখনাওরানে রতীন্দ্র দেববর্মা
1: আনি কগ্লমনি বুমং পিয়া বাই তলিং পিয়া বথব তলিং চপ্রব মদুন নাই বাকি পিরিং পরে খে মা বিষাবাইখ্যা বাকসানো খেপকা বাকসানো সুকা হাইকেন বাকসা মা থাইজাবাইখ্যা তলিং নজলি পিয়া রিফ্রিগো টং কসং বরক রক্ষেবা জগজাক বাইখ্যা ফানগনাং তলিং চপ্রব খনা মদুমা নঙ্গই খা কচাং খনা বলং বিরসাওই তলিং বেরেঙ্গুই রানী বুফুরু পিয়ানো রিঙ্গই দৌসা মদুন সুনাম।

0: khana tongmano warnai khabising bising wanchogui nayo wancho kulpaya ani bachi helang tinobo singhori naikha sima saganang no phaima danungna takhungi tongmase gamaui thanka bachi helang ti sahar ka no kayo kayok le pungma khana ka nungserom khana hanai pongjakha sima keram le phaimani nugya bakrang songoi rutogui naikha bolong bakhakse thangjak kogono togo chial bukugo tokbagirui monotai kifili maya takuk sisige tongma kamakha tabuk baiwai nei unkha ami bolongda unkha chialda unkha nungnai borok bo kebo kirikha toksa pungruru kha khamre khamre mukte siani klai phakya toksa kari ma salni punya kho boma se kamawi thanka romui takugo somna nai puro takuguri wi toksaro kharka ano inyawi buma hankalai kothomoi phaibai khamon buma hamani kisani kogya bumani mayano bolaibo paya busao khima buma siwana chayao khali eri charuna bakrang tola koroi muthui hakeno toro khamon tongma kerini toksa hamarba eri chana boringya toling sikari bereng phaipuru kharibo huijangna ringya toksani chimi chobui to buma kamana kiri jagai tokha toling no angle kiri wo khogoi dat lang no hnoi yagori mani toksa rungkho bai torja mani nasik nai bai ya bono nasigi nai thok mani tabukle borok torkha yongnale musung khana tokjuk togla borok sijaka tinya jora bo phakya bahai pusinai bumaya angle puila khaiwana mani nogori mani toksa alowa kiri khakator unkha thinya thangnani borok sikana tabungno phiongna jora
1: asuk jora khana bakya kagrobani pandawo baithang ba chija koglop chamani saikhnar ka ratindra devarma tabakhna bayane baithang ba chija kothoma busa saikhnar wana ruhi devarma
2: আনি তিনি মনে কথক কথমানি মুখা চেখরা খিত বমলাই কামিনি সুদ্রাইনি বসারক টাকুং নিত রমিয়া বাই বাগিয়া রমিয়া খাই অকরা বাগিয়া খাই সুদ্রাইনি মুসুক আখিনি না বাংথারো রমিয়া বাই বাগিয়া হংকাই সালফাইকাই মুসুক নাইনানি মিসকি খিবিনানি নখলা ফাটনানি আবুন বরনি সামু রমিয়া বাই বাগিয়া সামু বাঙি তাকলাই কাইসা মিসকি খিবিকা হংকাই তাই খরকসা নখলা মাফারো মুসুক নাইলামে বহাইন জন অর্ধেক খাই বাগি নাইলাই রমিয়াখাই অকরা হন্তেরই বন সামু বাকতেরু জয়পুর মিসকি বাংথাইয়া আফ্রকাই রমিয়া খিবিউ তাই জয়পুর মিসকি গবাং আফ্রকাই বাগিয়ানি কপাল কলাই বাগিয়াখাই কুসুবা জে বোতা রমিয়া সাতৈন সামু মা খলাই দু মুসুক নাইলাই থানি বহাইন খুব বাসিয়া মিবু মিরিগিয়া আবোখাই রমিয়ানি বান্তা মিরিক তাই খুব বাসিনাই হিঙ্গাকাই বাগিয়ানি বান্তা সালচা ফুংনি মুসুক খেঙ্কলাইনা থাংলাই থানি যে কিসা আদা গনাং গনাং হাকাকাই আবো বেবাগ ন খাবুরম খাবুরম থাঙ্গে রমিয়া অব আনি হিনে কেফাকলাই নাই কিউ বয়ু রমিয়া কৈসামা বুথুপ কাইসাবো বিনি মুসো খানা হনে থাঙ্কা রথারি রি খাতা হনে এফ্রুবই পিয়াসি বথম ন মুসো বাসা বড় খাইমা মুসি খারি মা ফাইকা মাসাদা মাংনৈ সেকজাগৈ আকিন জম জম অঙ্গে মা ফাইকা রমিয়া আবো সাইখা বিশিং বিশিং আম পাতেরু আং পিয়াসি সুখজাক মানি দা হুম বাগিয়ান সুখজারিয়া তহনানি হই কবু কবুই বাগিয়ান সাথীখা হও কুয়ক নাইফুং কুমন চানা দা বাগিয়াব হাইন যে থাইফুং কুমন খাই হামজাং নাইবা চানানি হিনে গছি থারি রেখা হেগাই রমিয়া সাকা থাঙি খাই হু কুচামা বুথুব থাঙি নাই দি আং উসকাং হুই কলামা তো মোটাম খানা জানে কসং খাই কসং বাগিয়া নাইতবই নাই খাতা হা কুচামা বুথুব এফ্রবই বরনি থাইপং বরনি থাইপাং জে খাই পিয়াসি চুক যা খা মতো হিনি সাইমালিয়া খাসি গিমা ফেগা কলাই কেটে খাই আবো সেরমিয়া খাইবা টং ঠক যা গৈছে বারতকে বারই কেটাই তামুই মশাই টংনা ক বাগিয়া জলি জাগবানি হাইনা মকল থি পাতই পাতই তংসু

지 동작만이 한푼 조작 속동수. 너는 무포로 셋만어 흔히심이 무카분신가 안바위 마동시다. 살자 고부녀 고부이 라면이 너사 파이낭 팔라하 너니 자카라 끄달 무파파이 또마니 바다니 너카 허자 제마 토파이쿠 아버세 라미야 아 자카라 끄달바이 와수르니 껏거리 거라 타이케 라나니 흔히 떼 차코고 이틀랑 사티리 데쿵거라니 라이동이 샀다 라망 라망 মজম হাবুই থাকা হাঙ্কাইবা সকক বুমালিয়া রাসু বুমালিয়া কাথনই ফানকাই সতনকা হাঙ্কাইবা থাপ যা খিদুং চজাক থাঙ্কা আ ফুরু কাইবা বাগিয়া কেটাই তাবই আম্পা খাতা হুম নগানু দাদা আং দাপাই মশায়া তংসির নগ ইয়াং রমিয়া খাইবা কিরি জাক মানে সিদা টাইমটে সাইমালিয়া বফাই বাগিয়া না থামুক দেরু ও কুয়া মনাই নগ কেমন তা সাইদি দৌ হনে আয়াং বাগিয়া খাই কেটাই তামুই আং দা সায়া তংনানি হুম নঙা সেগানো সা তংমানি হাই কবর কবর চাই রমিয়া কয়টাখা অকুয়া ও মনাই আং তাই হুম নন মুসুর মুরে রিলিয়া মিসকি বিবি রিলিয়া নখরা উফাল রিলিয়া আং মাং নাইয়ান দৌ জে নং সাবা আং তাবু নিশিমি নি কক মাং খাই তংসিন তব নং দা সাজারি দৌ হই সমাই টংসা দেখা আফরুকাই কব কব আফরু নিশিমি হিংকাইবা বাগিয়াবা কুকুবই সিরাপ বটান খিসা দিয়ে আও সতী নং দিয়ে আও নখলাই চুবই তনখাতা তাই কেবেন কমানে কসংপ বব খাইলি বব লাঙ্কার সামুদা কি খাগি বসা তোক যেমন বদলা না শুকানো হনি মানখা রমিয়া ওয়াই সাবু সু কোসা হাই বালু গ্রর উংখা হাঙ্কাই ছয়চুক জাগলি আংতা হন বফাই নো সামুরক দাগিন নাইত্রমু আফুরুকাই বাগিয়া কুকটা খুমগেদানা হাই কই সাঙ্গই হুম চাকরা খিটো হনে সিবি না সাউ রমিয়া ওয়াই সাবেন রাই সাগি বর্ষে মা থাঙু তাই থাই সাপানো পুঙরা গিয়া হাই ন হাই থেসারি তাগি মা তংটা হাই গাই মাং নবা গিয়া রমিয়া ন থংছুকা সালচা মুসু মুরং না থাঙলাই যাওখা রমিয়া বাগিয়া ন পাইলাইয়া মুসুগুই তংমান জরাব মুসু গায়ং মাসা ইং মাসা থাঙু ইয়াং মাসা না গায়ং মাসা থাঙু হাঙ্কাইবা কিসা ব্যাংচুরো ফাইদি হনই দাগি মানে বাগিয়া খানামা সিসি অংসাই আগে বোতা তংমা হাইকে ন সন্দরে বুসা বলাই কলৈ কলৈ যাজি সাকাব কাসা সাতিরি নবার শিব শিব খা তংফগজাগৈ জাদুনি রেজাবসাই দং রমিয়া খাইবা সাংনি কলমটু ফোনাফান জরামান জাগিয়া ইয়াং মুসু বোতা মানে যাগো আসে মিরি খা মাসা না হাকাই মাসা থাঙ্গো মাসা না হাকাই তাই মাসা থাঙ্গো তাই মতো হিনি সাই মানজাগলি আব বাগিয়ানো সাসুকা ইয়াকু ইয়াক রমিয়া মূসাসে খাইন দো কুয়া দো কিসানো বেংচুরুগ্রা দে হই থপ চাপান সাগন মানাজ গিয়া আ বাগিয়াব আসে কয়সিনি কয়সুই সাসুক নাইসুকা কক নাজাগলিয়া হাঙ্কাইবা থামচি তুংজাগৈ ওয়াইসান চিরে গৈ কুচামা বেডেক দেকসা সবাই ননলে তিনি সপ্রাক সিনাই হেনে খামরুন হাই গেল হাঁটা আফরকাই বাগিয়া সঞ্জরাই বুফাং সাকানি টপ সাবা খালাই বুকু ককই খাই খিসলাং কলই হুম চেখারা খিটুং হলে রেখলাই লাগাপা রমিয়া উংফলা জাগ মানে টাইম তিনি ছাই মালিয়া আনি মেন্দ্রা চেখারা খিটুং হুনই বব যে কুচামা বেড়াক তুই রিফ্রিক মানে রিফ্রিক সুকা রিফ্রিক লাইমাং রিফ্রিক লাইমাং হাপুং থানি থাইনা বাকু গে রিফ্রিক লাইখা থপ চাপানো সরাবলিয়া চো বিনি মনগ থাং পাইখা রমিয়া খাইবা ল্যাংজাক সুকা হাইনো সে ল্যাংজাক দেবো সে বেল সুখ থাংছু আর সাপচার অকমা তংখা বব হং তলাব ইয়াং আরো সানিকাই বিনি মুসু রক্তামুঙ্গা তলি আংগ্রারি হুগ তাইসা হাইন হাই পাউ চাই তৈ যাও রমিয়া আচুম সা ল্যাংমা সিসাবই দদর আয়ং হারনাইবা মুতুং জাখাই বিনি মুসুনি কক ফাইজাও কা খাবুর মই আমাং চিমাং চাই হাতাই ফাইনাই পা মুসু মাসা মাং করি ব্যাং থাকা হনি চর চর আয়ং আয়ং আয়ং নাইতং নাইবা যতন তলিং আংগ্রানি নগ হুগসে পাউ চাই তৈ যাও খা ইয়াং টলিং আংকার হাঙ্গাইবা চিরিক চিরিক বার সাবই তংহা তাই সাই হিমালয় আমি হেনে অজরা রমিয়া থাং সগৈ কে হুগ বরনি তাই থাঙে মান জাখা হাঙ্কাই ন বখানাই সাবই কাদুলি সপ্রাক জাখা বুজামাং বুজামাং লেঙা কসাকা ইয়াকারি জাখা মুসুরক ব ব্যাং থাংবা কে ব্যাং তমা খেয়া তাই আবু মাসাফান থার ঠিকানা করিখা হনে কালাখা নুসুক তাবাই সা অহুগ হামা পতিখাই দাবাই বাসিনা দৃক চলি খিপছে।

উবুদমা হাসা হামক হই আমি চলে আংখা তলিং আংকা তাই সাইমানজাক লিয়া রমিয়া কাপ্তু তৈ বুজাং মাবো ইয়াং মুসুক বমাস পাং করি নাইটুমাং নাইটুমাং নাইটুমাং নাইটুমাং কোনো রকমখা মুসুক থমুই মান বাইখা সালবো থাঙ্গা হাঙ্কাইবা মুসুক তুবুই নগ কেফিলি ফাইকা লামা ফাইতে বিনবাখা সুক্রুই বুফাই নগ ফাই সাবাই বাইখানা চাকরা খিতুং জমারক বনা মুসুমুরানা থাংপুরু সাতং মারক হনৈ কিরি তুই খারাপ ফাঙ্গি নগ ফাই মুসুরক হাবাই তে সাকা কয়না নেখা নগ হাফাইবা বুফা সুদ্রাই রায়দান কচা গুয়ানি গারি জাগ তুই যাক এ রমিয়া ইয়ং ফাইগা দে হনৈ রেংমানি লগে লগি ন সপাক যাক উখা তাই পি ফিল আসা আর সিরাত বুদাম সাকাই বুদাম ফিকুং ফাকাং বাইসান বসামচারি সপ্রাগৈ খেগলাই রাজাখা হলহাই রমিয়াব সরাপসা তঙ্গই বেলাইখে খানাংজাক সুগৈ কামি তলানি সন্দ্রই বুফাং তলাও খাই থাঙ্গই কপালিয়াক সুগুই ওয়ানসুক তঙ্গি খাতা তোমাকলে আচাখরা খিতুং জমানি লগে লগিন নগ সাজাগলাংলি আংখা বুজালাং আকুলাং।

শিখলে ছাড়ব দিল তিনি দাবাইলে থাকবো একশো।

ラジコモドーザのーつなにおらぎこぶいまん。

গাদিলে থাংবাই কে মামুই সংবাই কে সবাবাই থাংলাই নাই কে তিনি ও যাদ খাবা খাসরা কামু জানি দজিগন মদ জানো নব কলাং খানো ন কমন টংনা বাকি যাদ নব যাদ পাইয়ে সঙ্গে থাইদে সঙ্গে থাকনা

சீக்கிர சால்வோயில கும்பல தங்க நிலகே மங்கை மாப்பங்க.

শিখলে আসব দিল তিনি দাবলে থাকবো একশো থাকবো।

ラジコモドーザのーそんなにおらぎこぶいまん

গাদিলে থাংবাই কে মামুই সংবাই কে সবাবাই থাংলাই নাই কে তিনি ও যাদো নাই খুবই থাংলানি অলগি মাংখালে খাবা খাসরা কামু ইয়ানি গজিগন মদো জানো কুমন টংনা বাকি যাদ নব যাদ ফাইজে সঙ্গে থাক ফাইজে সঙ্গে থাকায় তখানে বাইরে থাকে।

শুনছিলেন কক্বরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই কক্বরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত্র

0: সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে। এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলেই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
1: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है।
0: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ হোসেনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ আটজন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ, কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ। 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
2: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला

0: भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
1: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময় তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকা নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারান্টি বা PEG প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী আগরতলা।
3: ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইট

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদা বর্মা তিনি ককতুমা ববাগ রকংখা ভারত হাকত নি হায়ুং বেরাম নে রি চুমফুনুক মৌ ভারত টেক্স নই সাইনাই চিতক তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম চেংজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খক চুকু চিথাম রাজাক রাংনি বকবাং কিচাস তাং বতাং নো চেঙ্গেরিখা তে হলংথং কাইখা বরক লেখামুনি পুইলা বেরেম অ জুলাই তালনি শাল চি সিনি সিমি শালথাং ত্রিপুরা হাঙ্কর চেঙ্গজাগান বাই থাংনি লেখামুনি সামুং ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমি ফাইনাল হর দাম চিনই সতি থামচি ও ফ্রান্স বাই স্পেন থাইন তাবু কক তোমার শুক্রবৈ ভারত হাকতনি হায়ুং বেরেমনি রি চুমফুনুক মৌ ভারত টেক্স নই সাই নই চিতক তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম চেঙ্গজাখা কেন্দ্রনি রি চুম মন্ত্রী গিরিরাজ সিং নখা শালব্রী ডমই সংসারজাক ও পান্ডানো চেঙ্গেরিখা বসাকা ভারত টেক্স মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি কাইসা ইমাং আবো তাবু কাইসা হায়ুং বেরেমনি সংসা মৌ অঙ্গি বাজাখা বিশি ব্রুম ব্রুম ফুনুকনাই পাইনাই ফালনাই তৈ নাইনই রকনি বাংমারি বাংমানি নুকজাগো বতৈ বসাকা তাকলাই বিশি কাইসারা থামচি হাকতরনি খরক দক সি সাইনি গবাং পাইনাই তৈ নাইনই রক অতেরো মানজাগান কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লি কতালনি বসং চবা মৈতু খরনে সিমি নখা শালচি থামনি সূর্য বিজয় যাত্রানো চেঙ্গে রেখা আবনর রুগৈ বসাকা ও সামংবুতাং লুকো রকনি বিশিং আলাই দেখায় শিকলা দফানি বিশিং হাকতর্ন হামজাক মুং তৈব বাংরিবান বসাকা

0: অযাত্রা বস্কাং আচাই সঙ্গে থানি কক কসার মংসগে দিওয়ান হাকতরনি ইয়কমা মানমাতে বরম খাতি নারকমাও আরি আমচাইনি সেংক্রাক বাহিনী নিসিমি বার যাইয়া লুকুরক অ লাইবুমানো মৈতু নারকমানি তৈ হানো হামজাক মুংনি বিশংতি কথাং তনি মানো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা হাপাংনি তাং বুতাংনি বাকি থাই নাহারমানী সামং বুতাং তৈ দুলনাও দায়িত্ব রেল লেন পোর্টাল চল খাই জাগানো মচাং বৈষ্ণব দিল্লি কতাল ককতুমা থুমনাই রক্ন শাখা ভারতনি রেল কতাল তাং সেবরুকজাক খাইনানো নাহারী কিসাসক নাম ফিরমুং খাই জাগানো কন্টেইনারনি সেব বাই ফাস্টেই ফ্লাই আস রেকামানী লগে লগে কন্টেইনার রায়দানী বিশেং কাইশাক গদালজাক লাইসেন্স সেব চল খাই জাগানো রেলমন্ত্রীতেই বসাকা স্নাম খরবাবায়ও তাবুক বাই থাংনি ডিজাইন খাইজাক মানে রেকানাই ওয়াগন্স নামানী কক্সাবরি উইমানানো আবনী লগে লগে বসকাং তাল নই চিব্রী নি বিশৃঙ্গ রেল তাং বুতাং সামুং রংনি সার্টিফিকেট সেব চল খাই জাগানো হিনী বসাকা রেলমন্ত্রী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি রাজর্শী হল সংসারজাক পান্ডাব খক চুকুচি থাম রাজাক রাংনি বকবাং কিচাসক তাংবুতাংন চেঙ্গৈতাই হলংথং কাই রেখা আবনকারী ব মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামংবুতাংনি ফিল নই বেরেম ন চেঙ্গে রেখা আবনি লগে স্টপ ডাইরিয়া সামংবুতাং ব চেঙ্গে রেখা মন্ত্রী অক্রা ব ভার্চুয়ালতেই উদয়পুর ইংলিশ মিডিয়াম রংনক ভগিনী নিবেদিতা রংনক তৈ রমেশ রংনকনি সিনথেটিক ফুটবল টার্ফ উদয়পুর এস ডি এম তাংন কমপ্লেক্সনি টাইপ থ্রি নকন ব চেঙ্গে রেখা আবনকারী ব উদয়পুর হাঙ্কর শাখাম নকনি কতাল নক ডাকবাংলো লামা ফলকমা গুমতি হাঙ্কর তাং নাইখুংনি কতাল নক তে কাকরাবন কুচুক রংনকনি সিনথেটিক টার্ফ ফুটবল থংখলানি হলংথং কাইখা পান্ডাব ককনারখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাংমন্ত্রী টিঙ্কু রায় আরও মানজাখা এমএলএ অভিষেক দেবরায় গুমতি হাঙ্কর পরিষদনি কাসকু অকরা দেবল দেবরায় তে উদয়পুর পুর পরিষদনি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার শাখাম নাইখুংনি তাংকরা কিরণ গিত্তে হাঙ্কর নাইকলফাং রিঙ্কু লাথের কোশং রেকামুং নাইখুং তাই ট্রাফিক পুলিশনি কথাজাক চেতনবাই হাস্তেও লাহার পাতিমুং হলি কাহানী শাখা রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আগরতলানী প্রজ্ঞাভবন লাহার নাইমথাং হজাকমুং সেমিনার ককনারকথানি বসাকা সেমানী সেলাই তাকলাই রাও চিথাম লাহার পাতিমুং হলিকা পি এম রাহা তাংবুতাংনি বিশিং লাহার দেরামুঙ্গ ক্লাইজাক রক্ন শাখাম নগদ তুনি রেনাই রক্ন রেকামুং নাইখুংনি বখাক্তৈ খক নৈ চিবা সাইরাংনি সকা দুজাগৈ তঙ্গুনিব রেকামুং মন্ত্রী শাখা লয় খলাইমুঙ্গ হাস্তে পুলিশনি আইজি পি মঞ্চাক ইপার শাখা থাংনাই বিশিক থাম হাস্তেও কাই চিসনি সাইসেক ড্রাইভিং লাইসেন্স কাসুজাখা তৈ কবাংমা লাইসেন্স জরাকিচানি বাকি মথাগৈ তনিজাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারী আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এপা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈ চিদক শালমারি ককতিশালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত মান্দাব হাকতরতে বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালায়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থাম চিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ান সকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরকনি ওয়ান সকমুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নাম্বার 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সকমুং রকন রেকর্ড খাই মানবায়ানো আবনকারী ব 1922 নম্বর মিস কল দিবই জেলিং মানানো অবতৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং শালনৈ চিব্রী শালমারি জরা ফিয়কজাক তঙ্গানো হা তলানি তৈ খাতি নারকমুং তাবুক চ্যালেঞ্জ ক্লাইজাক আবুবাই ওয়াতৈনি তৈন খাতি নারকনা সামুং চেংজাকা হাস্তে অব জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন সামুং বুতাংনি সেববাই ওয়াতৈনি তৈন এরেং রহরিয়াকারী আবন সামুং টাংনানি চেতন নাহারকা তৈতাই সাখাম রায়দা নাইখুং খাতিমুং বানতৈ তৈ খরসনামানি সেববাই হাচুক আমচাই রগ তৈ খাতি নারকমানি সামুং খাইজাগৈ তঙ্গ খনাদি আবনতি কাইসা ককমুং
1: ওয়াতনি তৈ জেসা থানি বকলাইথু জেফুর ফানো কলাইথু আবনো খাতি নারদি মন্ত্রী বক্রনি অকবকমান বসকাঙ্গ তনি উই কেন্দ্র হাফাংনি তৈ ফান কক সংলাইন হাকতর গুনাঙ্গে সামুং বুতাং কাইসা চেংরেখা হাকতরনি আউলে আমচায় অ সামুং বুতাং নতাইব চাসারনা বাকি কেন্দ্রনি নক তাই আউলে কক সংলাইন নাংমানি ইয়াপ্রি রমখা ফিলনি বেরম অমৃ তাং বুতাঙ্গ তৈ খাতি না নিতাই তৈসারক নাইসা কাহাম খাইন সাকা আলাইদা ফান্ডজাখা হাস্তেব থিনাংনি বাকে জুদা জুদা থাই ওয়াতিনি তৈ খাতি

0: দাগি টঙ্গু আলাই দেখে ছানা নাঙ্গু জম্পুই হাসুক নি বাংমন কামিনী কক উত্তর সালকা ভারত নি বিশিং পৈলা রাওরা নুখুং সাকাও তৈ খাতি নারকনা বাকৈ কামিনী যত্তনি নগন সেপ টঙ্গু আবনকারী মন্ত্রী বখরক হুক বা তৈলুমা সামং বুতাংনি বিশিং তৈ খরতাই ওয়াটার সেট টাং বুতাঙ্গ হুক বা তৈ হাতলানি তৈ খাতি থানী কেতা লামফুনগুই টঙ্গ অ হাস্তে কাইট রুমানী অ খুরমপুইন খাতি নারক থানী হাফাংনি সাক থারমাবে বাক্সা লোকরংনি গতাল মুম্বাই থিনাংনি বাগৈ তৈ খাতিজাক টংসুগানো ত্রিপুরা আদিত্য দত্তনি ককতুম ককতুমা বেদেকনি সিমি কল্পনা দেব বর্মা আকাশবাণী আগরতলা
1: বরক লেখা মুং পুইলা বেরেম অ জুলাই তানী সাল চি সিনী সিমি সালথাং ত্রিপুরা হাঙ্কর চেংজাগানো বাইথাংনি লেখা মুং সামং আব অ জুলাই তানী সালথামচি জরা চলিওয়ানো তিনি হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার ককতুমা থুমনাই রকনি থুমসাকা তাবুকনো পুইলা ডিজিটাল প্ল্যাটফর্মনি বিশংতৈ বাইথাংনি লেখা মুং সেপ চল খাইজাগানো অর যত নুখুঙ্গন লাইন ও বরক লেখা মুং ককথুমরিবই মানানো ফুং দাম দক নিশিমি হর দাম চিনি জরা বাইথাং লেখা মুং পোর্টাল ফিয়কজাক তঙ্গানো আবনকারী ফিল্ডি বেরেম বুসকাং আগস্ট তালনি পুইলা সালমারি নিশিমি আগস্ট নি সালথামচি জরা হাঙ্করনি যত নক লেখা মুং চেংজাগানো হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল তিনি সিপাহী জলা হাঙ্কর মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামং বতাংনি ফিল্ড নেই বেরাম চেঙে রেখা আবনরুগী বিশালগড় মহকুমারনি বিশিং মধুপুর কতই শাখাম সেন্টার শাখাম শিবির সংসার জাখা বসকাং সাংরং সালো রথযাত্রা আবনরুগী মেলাঘর সংসারজাক নখা সালচিনি লাইবুমা গনাং রথ মানিকন সালচা সেকাংন চেঙ্গেরিওয়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাই সাই তংথারন চাজাকনাই রক মেলাঘরনি জগন্নাথ বাড়ি নখলাও সংসারজাক বানিকতে তেরো মানজাগান রথযাত্রান রুগী নাইমানি ইয়াপ্রি রমখা হাস্তে চং ফেরাং নাইখ্রাই নাইখ্রাইনি দাগ ইফাং বিশ্বজিৎ বসু থলমুং কাইসাব রথযাত্রা ও মানজাকনাই রকনি মংসা দেরামং পাতিয়া তৈ ইয়াপ্রি রমনানি বাকই ক্রংজাক অফিসার রকনো দাগিখা তাবুক হায়ুংকাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুংকাপনি পুইলা সেমি ফাইনেল ভারতনি জরা হর দাম চিনই সতি থামশিব ফ্রান্স বাই স্পেন থংলায়ানো আমেরিকানি ডালাস স্টেডিয়াম অ মেচ অঙ্গানো খনাতেই কাইসা সেমি ফাইনেল ম্যাচ ইংল্যান্ড বাই আর্জেন্টিনা থংলায়ানো ফাইনেল ম্যাচ অঙ্গানো বুসকাং ককতিশাল সেমি ফাইনেল চেন্নাই বদল কাই নই চিনি বিশিঙ্গ উলথাম থাইনি বাকি ম্যাচ চহংসা জাগানো বুসকাং চা সাল ভারতনি হর দিবর তাবুক নবাতিবারনি ককতুমা ভারতনি নবাতিবার নাইখুংনি বখাক্তি সাজাকার সালচি বঙ্গুপ্তু ইয়ুং গানানি পশ্চিমবঙ্গ বাংলাদেশনি হাকুংনি তলানি নবার শিবসামাবাই ওয়াতৈ কবাং ওয়াউইমানো অ তানি চিসা সালমারি জরা ত্রিপুরানো খবুই নাগাল্যান্ড মণিপুরতে মিজোরামো কবাং ওয়াতৈ ওয়াউইমানো হনি হজাকমুং রোজাখা ইয়াংগো আগরতলা নবাতিবার নাইখুংনি বখাক্তি বুসকাং দামনৈ চিবরিও সালথাং হাঙ্কর সিপাহী জলা তৈ সালগ্রা হাঙ্কর কবাং ওয়াতৈ ওয়াউইমানো হনি হজাকমুং রেখা নবাতিবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি থামচিবরিতে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তং তিনি সালনি সাকানি তুমারি তমানি থামচিব্রি দশমিক দক তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনান্সিকাং ককতুমা বুবাগ্রক তে বৈশা সাপিরো ভারত হাকোর্তর হাইং বেরেমনি রি চুম ফুনুকমুং ভারত টেক্স নৈ সাই নিচি দক তিনি দিল্লি কতালনি ভারত মণ্ডপম সংসার জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খক চুকু চিথাম রাজাক রাংনি বকবাং কিসাস তাংবতাংনো চেঙ্গৈ তে হলংথং কাইখা বরক লেখা মুংনি পুইলা বেরেম অ জুলাই তালনি সালচি সিনী সিমি সালথাং ত্রিপুরা হাঙ্কর চেংজাগানো বাইথাংনি লেখা মুংনি সামং ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমি ফাইনাল হর দাম চিনি সতী থামচি ও ফ্রান্স বাই স্পেন থংলায়ানো ককব্রক বাই ককতুমা পরিমুং তিনি বাকি অরণ্য পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গানো খনাফুং দামসিনী তামৈ সতী ব্রৈচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কারগিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপে সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের রাজশ্রী হলে আয়োজিত অনুষ্ঠানে 93 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। পাশাপাশি

0: স্টপ ডায়রিয়া কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ভার্চুয়ালি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, ভগিনী নিবেদিতা স্কুল ও রমেশ স্কুলে সিনথেটিক ফুটবল টার্ফ এবং উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের টাইপ 3 আবাসন উদ্বোধন করেন। তাছাড়া তিনি উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন বহুতল ভবন নির্মাণ, ডাকবাংলো রোড সম্প্রসারণ, গোমতী জেলা শ্রম দপ্তরের নতুন ভবন ও কাকরাবন উচ্চ বিদ্যালয়ে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলা শাসক টিঙ্কুর লাথের প্রমুখ। জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল আজ সিপাহীজলা জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা করেন। এ উপলক্ষে বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জনগণনার প্রাথমিক পর্যায়ে আগামী 17 জুলাই থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে স্বগণনার কাজ, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ জেলা শাসক ডক্টর বিশাল কুমার আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রতিটি পরিবার অনলাইনে জনগণনার তথ্য প্রদান করতে পারবেন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত স্বগণনার পোর্টাল খোলা থাকবে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত জেলা সর্বত্র গৃহগণনা শুরু হবে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তবে তার আগে আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মেলা ঘরে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা উদ্বোধন করবেন। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। হাজার হাজার পুণ্যার্থীর মিলন ক্ষেত্রে পরিণত হবে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। আগামী 16 জুলাই রথযাত্রা এবং 22 জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখর উৎসব নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম। এই উদ্দেশ্যে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু আজ এক নির্দেশিকা জারি করেছেন। এর মূল বিষয় হল রথযাত্রার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার ভক্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোথাও বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা রোধ করা। রথযাত্রার রুটে থাকা সমস্ত ওভারহেড লাইন, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার সহ বিদ্যুৎ পরিকাঠামোর আগাম পরিদর্শন সম্পন্ন করতে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো ত্রুটি বা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত হলে তা অবিলম্বে মেরামতের নির্দেশ দেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনার হার 13% কমেছে, মৃত্যুর হারও। পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পিএম রাহাত প্রকল্পের আওতায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলে উদ্ধারকারীকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে ২৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। পরিবহনমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে গত বছর দুর্ঘটনাগ্রস্ত 13 জনের জীবন রক্ষা পেয়েছে। কর্মশালায় রাজ্য পুলিশের IGP মঞ্চাক ইপ্পার জানান, গত 3 বছরে রাজ্যে প্রায় 70,000 ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েক হাজার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভূগর্ভস্থ জল স্তর রক্ষা বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ। বছরে প্রায় 2,200 মিলিমিটার বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জোর কদমে শুরু হয়েছে জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন কর্মসূচি। অপচয়ের বদলে বৃষ্টির জল ধরে রেখে কাজে লাগানোর এক অভিযান। পাশাপাশি পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর নিয়ন্ত্রক বাঁধ ও জলাধার নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকায় জল সংরক্ষণ করছে। একটি প্রতিবেদন,
1: বৃষ্টির জল যেখানেই পড়ুক যখনই পড়ুক তা ধরে রাখুন, প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক দেশব্যাপী এক অভিযানের সূচনা করেছে। দেশের শহরাঞ্চলে এই কর্মসূচিকে আরো জোরদার করতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক সক্রিয় ভূমিকা নিয়েছে। দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পে জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ এবং জলাশয়গুলির পুনরুজ্জীবনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্যে প্রাকৃতিক জল সম্পদকে সংরক্ষণ করে ভবিষ্যৎ সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিভিন্ন বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে। বলা যায় জীবনের সুরক্ষায় বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের পথে এগোচ্ছে ত্রিপুরা। বিশেষ করে বলতে হয় জম্পুই পাহাড়ের ভাঙ্গমুন গ্রামের কথা। উত্তর পূর্ব ভারতের প্রথম 100% ছাদে বৃষ্টির জল ধরে রাখার সুবিধা সম্পন্ন

0: আপটির সব বাড়িতেই রয়েছে এই ব্যবস্থা। আবার প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার আওতায় জলাধার এবং ওয়াটার শেড প্রকল্প কৃষি ও ভূগর্ভস্থ জল সংরক্ষণে নতুন দিশা দেখাচ্ছে এই রাজ্য। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণই নিশ্চিত করছে ভবিষ্যতের জল সুরক্ষিত ত্রিপুরাকে। আদিত্য দত্তের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলায় রাজ্য অতিথিশালায় পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী শ্রী দাস প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে 2026-27 অর্থ বছরে পশ্চিম ত্রিপুরা জেলার গৃহীত বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এবছর দেশজুড়ে কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধ স্মারক পর্যন্ত 13-দিনব্যাপী শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। এটি একটি স্মারক মোটর সাইকেল অভিযান। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের সাহস, দৃঢ় সংকল্প ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তারা উত্তর হিমালয়ের দুর্গম ভূখণ্ড পাড়ি দিয়ে 1900 কিলোমিটার পথ অতিক্রম করবেন। এ অভিযানের মূল ভাবনা হল এক রাইট, এক দেশ, এক স্যালুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-11-7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় আজ রাত 12:30 মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। সেমিফাইনালের পরাজিত দল দুটির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার ভারতীয় সময় মধ্যরাতে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 5-0 নবোদয় সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লাল চুয়াং মুইয়া ডার্লং হ্যাট্রিক করে। আবহাওয়ার খবর। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নিম্নচাপের প্রভাবে বর্ষা পুনরায় সক্রিয় হতে চলেছে। এর ফলে আগামীকাল থেকে 18 জুলাই পর্যন্ত ত্রিপুরাসহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপের সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ

0: সেমিফাইনালে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী কৈলাসহর।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: 103.2 मेगाहर्ट्ज़ से प्रचारित यह अनुष्ठान सुनछेन आकाशवाणी कोइला शहर केंद्र थेके। এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
2: শ্রোতা বন্ধুরা, শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর জীবন বিজ্ঞান। পড়াবেন শিক্ষক শ্রী সঞ্জয় দাস।
3: আজকে আমরা আলোচনা করব কোষেরই পরবর্তী অংশ, যা হলো ইউক্যারিওটিক সেলের গঠন স্ট্রাকচার। আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের কোষ, প্রথম অধ্যায় কোষ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। আজকে আলোচনার বিষয় হলো ইউক্যারিওটিক সেলের গঠন স্ট্রাকচার। হলো ইউক্যারিওটিক, তাহলে আমরা আরেকটি ইউক্যারিওটিক সেল হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? বৈশিষ্ট্যগুলি হলো নিউক্লিয়াস সুগঠিত, পর্দা ঘেরা কুসংগাণু উপস্থিত, রাইবোজোম 80S প্রকৃতির। প্রাণী কোষে সাধারণত ইউক্যারিওটিক সেল জীবের উপর ভিত্তি করে দুই রকমের হতে পারে, কারণ জীব দুই রকমের, একটা হলো উদ্ভিদ গোষ্ঠী আর একটা হলো প্রাণী গোষ্ঠী। উদ্ভিদ গোষ্ঠীর ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর লক্ষ্য করতে পারি, একটা কোষের কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এই রকমের কোনো কোষ প্রাচীর থাকে না। তো সেই দিক থেকে আমরা একটা ইউক্যারিওটিক সেল যদি দেখি, তাহলে আমরা দেখব উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী কী আমরা পাই। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা প্রথম দিক থেকে পাব সেল ওয়াল বা কোষ প্রাচীর, তারপর পাব আমরা কোষ পর্দা, তারপর প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, তারপর থাকবে নিউক্লিয়াস এবং বিভিন্ন প্রকারের কোষঙ্গাণু। আবার এইটাই যদি ইউক্যারিওটিক সেল প্রাণী সেল হয় বা অ্যানিম্যাল সেল হয়, তাহলে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে আমরা সেল ওয়ালটা পাবো না, এই ক্ষেত্রে আমরা পাবো কোষপর্দা, তারপর প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু। তো আজকে এখন আমি সেল ওয়াল সম্বন্ধে, একটা উদ্ভিদ কোষের গঠন স্ট্রাকচারের সেল ওয়াল সম্বন্ধে আলোচনা করব। সেল ওয়ালটা কী বা কোষ প্রাচীর? কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের প্লাজমা পর্দা ঘিরে একটা সেলুলোজ নির্মিত আবরণ থাকে। ওই আবরণটা সাধারণত স্থিতিস্থাপক, ভেদ্য প্রকৃতির এবং জড় প্রকৃতির হয়। ওই বৈশিষ্ট্যগুলি যখন থাকবে, তখন তাকে আমরা উদ্ভিদ কোষের কোষ

প্রাচীর বলতে পারে। তো সংজ্ঞাটা এরকম হবে, উদ্ভিদ কোষের প্লাজমা পর্দাকে ঘিরে যে সেলুলোজ নির্মিত জড় স্থিতিস্থাপক ভেদ্য আবরণ থাকবে বা থাকে তাকেই আমরা কোষ প্রাচীর বলি। অবস্থান, সকল উদ্ভিদ ও ব্যাকটেরিয়া কোষ কোষের মধ্যেই কোষ প্রাচীর বর্তমান। ব্যতিক্রম হিসাবে আমরা দেখি কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও রিপ্রোডাক্টিভ বা জনন সেল যেগুলো থাকে ওইগুলির মধ্যে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর তিনটা অংশ দ্বারা গঠিত, এগুলি হলো মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। মধ্যপর্দা হলো দুটি উদ্ভিদ কোষের মধ্যবর্তী স্থানে কতগুলি তরল জাতীয় পদার্থ আমরা দেখতে পাই, যাদের আমরা বলি মধ্যপর্দা বা মিডেল ল্যামেলা। এরা প্রধানত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্যাকটের দ্বারা গঠিত এবং কয়েক প্রকারের প্রোটিন দানাও তার মধ্যে থাকে। এইটা হলো একটা কোষের কোষ প্রাচীরের বাইরের আবরণ। তারপর হলো প্রাথমিক প্রাচীর, ঠিক মধ্যপর্দার উভয় পাশে এক ধরনের প্রাচীর বর্তমান থাকে যাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এইটা একটা উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরের স্তর, এটি ভেদ্য এবং পাতলা প্রকৃতির হয়, এটি সেলুলোজ দ্বারা গঠিত। তার পরবর্তী যে স্তর ওইটা হলো গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরটা হলো এটি প্রাথমিক প্রাচীরের উভয় পার্শ্বে উভয় দিকে প্রাথমিক প্রাচীরের উভয় দিকে অবস্থিত, এটি পুরু বেদ্ধ ও শক্ত প্রকৃতির হয়। আমরা প্রাথমিক প্রাচীরে পেয়েছিলাম প্রাথমিক প্রাচীরটা কী প্রকৃতির হয়, ভেদ্য কিন্তু পাতলা প্রকৃতির, কিন্তু গৌণ প্রাচীরটা হবে পুরু ভেদ্য এবং শক্ত প্রকৃতির। এটিও সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত থাকে। তার কাজ হল সংযোগ স্থাপন করা, কোষকে রক্ষা করা, আকৃতি কোষের আকৃতি প্রদানে সে মুখ্য ভূমিকা পালন করে। তো এই ক্ষেত্রে কোষ প্রাচীরের মধ্যে আমরা আরেকটা বস্তু লক্ষ্য করতে পারি, ওইটা হলো প্লাজমোডেজমাটা। তাহলে আমাদের জানতে লাগবে প্লাজমোডেজমাটা কী। প্লাজমোডেজমাটা হলো কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যেগুলি কোষ প্রাচীরের মধ্যে বর্তমান। এইগুলি সাধারণত দুটি কোষের মধ্যে বিভিন্ন কোষীয় বস্তুর আদান প্রদানে সাহায্য করে। তাহলে যদি শর্ট কোশ্চেন আসে যে প্লাজমোডেজমাটা কি, প্লাজমোডেজমাটা হলো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অবস্থিত কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বত অংশ যার মাধ্যমে দুটি কোষের পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে কোষীয় বস্তুর আদান প্রদানে সাহায্য করে। এই হলো একটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। তারপর হলো কোষ পর্দা। এই ক্ষেত্রে কোষ পর্দা কি যদি সংজ্ঞা হয় তাহলে সংজ্ঞাটা হবে এই রকমের, প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে এক ধরনের সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধবেদ্য বা প্রবেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় একটা সজীব প্রকৃতির আবরণ থাকে যাকে কোষপর্দা বা প্লাজমা পর্দা বলা হয়। তাহলে কোষপর্দার বৈশিষ্ট্যগুলি কী রকমের হবে, কোষপর্দার বৈশিষ্ট্যগুলি হবে তার প্রথম যে বৈশিষ্ট্য ওইটা হবে সে সজীব প্রকৃতির, সেকেন্ড স্থিতিস্থাপক, থার্ড হবে অর্ধবেদ্য বা প্রবেদক ভেদ্য এবং লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় আবরণ, তার মধ্যে তিনটা স্তর থাকবে, ওই সবগুলি থাকলে পরে তখন তাকে আমরা বলতে পারবো কোষপর্দা। তাহলে এই বৈশিষ্ট্যগুলিকে একসঙ্গে করে আমরা যদি বলি তাহলে আমরা এইরকমভাবে তার সংজ্ঞাটা দিতে পারি। সংজ্ঞাটা হবে এই রকমের যে কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধবেদ্য বা প্রবেদক বেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় আবরণকেই আমরা কোষপর্দা বলতে পারি। তাহলে আর আমাদের আলাদা করে কোষপর্দার সংজ্ঞা মুখস্থ করতে হয় না। আমরা যদি কয়েকটা বৈশিষ্ট্য মুখস্থ করে রাখতে পারি বা ভালো করে জানতে পারি তাহলে ওই বৈশিষ্ট্যগুলিকেই একসঙ্গে করে আমরা প্রত্যেকটা জিনিসের একটা নতুন সংজ্ঞা দিতে পারি। তারপর হলো কোষ পর্দার অবস্থান। অবস্থানটা কোথায়, প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে কোষপর্দা অবস্থান করে, তার মানে প্রোটোপ্লাজমের বাইরের দিকের যে আবরণটা ওইটাকেই আমরা কোষপর্দা বলতে পারি। তার গঠন স্ট্রাকচারটা কী রকমের হবে, গঠন স্ট্রাকচারটা আমরা যদি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটা

পর্দাকে রাখি, তাহলে আমরা তার মধ্যে তিনটা স্তর দেখতে পাবো। একটা হলো প্রোটিন, তারপরেরটা হবে লিপিড, এবং তারপরেরটা হলো প্রোটিন। এই তিনটা স্তর মিলে একটা কোষ পর্দা গঠিত হয়। এই তিনটা স্তরকে একত্রে বলা হয় একক পর্দা। তাহলে শর্ট কোশ্চেন আসতে পারে, একক পর্দা, একক পর্দা হবে প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত পর্দা, কি আমরা একক পর্দা হিসাবে বলতে পারি বা একক পর্দা হিসাবে আখ্যায়িত করতে পারি। বিজ্ঞানী রবার্টসন এই একক পর্দার নামকরণ করেন এবং উনি পিএলপি মডেল বর্ণনা করেন। এই ক্ষেত্রে আমরা যদি দেখি একটা পিএলপি মডেলটাকেই আমরা যদি ভালো করে দেখি, তাহলে আমরা বাইরের দিকে পাবো প্রোটিন, ভিতরের দিকে থাকবে লিপিড, তার পরবর্তী ভিতরের দিকে যে স্তরটা থাকবে ওইটা হবে প্রোটিন। তার মানে প্রোটিনের মাঝখানে লিপিডগুলি ভাসমান অবস্থায় থাকে। এই ক্ষেত্রে লিপিড অণুগুলি দুটি পোলার মেরু দ্বারা গঠিত। পোলার মেরু হলো, একটা হলো পজিটিভ আর একটা হবে নিউট্রাল পজিশনে। পজিটিভ দিকটা সাধারণত প্রোটিনের দিকে থাকে আর নিউট্রাল পোর্শনটা মিডেলের দিকে অবস্থান করে। এইগুলি এই কারণে লিপিডটাকে হিমশৈলীর সঙ্গে তুলনা করা যায়। একটা সমুদ্রের মধ্যে বরফের যে ভাসমান খণ্ডটা থাকে, ঠিক তেমনই কোষপর্দার মধ্যেও প্রোটিনের মধ্যে লিপিড অণুগুলি ভাসমান অবস্থায় অবস্থান করে। এই হলো একটা কোষপর্দার গঠন। কোষপর্দার কাজ, কোষপর্দা সজীব অংশকে সমস্ত প্রকারের, একটা কোষের যে সমস্ত সজীব অংশগুলি থাকে ওইগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষের পুষ্টি যোগানে সাহায্য করে। বিভিন্ন কোষের মধ্যে পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে একটি কোষ থেকে অপর কোষের মধ্যে কোষীয় বস্তুর আদান প্রদানে সাহায্য করে, ব্যাপন ও বিশ্রবণে মুখ্য ভূমিকা পালন করে, কোষ অঙ্গাণু সৃষ্টি করতে সাহায্য করে। এই হলো কোষপর্দার কাজ। আচ্ছা, তারপর কোষের মধ্যে আমরা আরেকটা ধরনের বৈশিষ্ট্য আমরা পাই, ওইটা হলো ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। কোষ যখন কোনো খাদ্যবস্তু গ্রহণ করে, সে দুইটা পদ্ধতির মাধ্যমে ওই খাদ্যবস্তুগুলিকে সে গ্রহণ করে। একটা হলো ফেগোসাইটোসিস পদ্ধতি, আরেকটা হলো পিনোসাইটোসিস পদ্ধতি। তো তাহলে এখন আমাদের জানতে লাগবে ফেগোসাইটোসিস কী। ফেগোসাইটোসিস হলো সংক্ষেপে যাকে আমরা বলি সেল ইটিং, আর পিনোসাইটোসিস হলো সেল ড্রিঙ্কিং। সেল ইটিং মানে কি? তাহলে ফেগোসাইটোসিস হলো এমন একটা প্রসেস বা পদ্ধতি যার মাধ্যমে কোষ তার কঠিন বস্তুগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তার মানে হলো কঠিন বস্তুগুলিকে কোষের মধ্যে গ্রহণ করার যে পদ্ধতি, ওই পদ্ধতিটাকেই আমরা বলি ফেগোসাইটোসিস বা সেল ইটিং। তাহলে পিনোসাইটোসিস হবে কোষের মধ্যে তরল বস্তু গ্রহণ করার যে পদ্ধতি, তাকে আমরা বলবো সেল ড্রিঙ্কিং। এই হলো একটা কোষের ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিসের সংজ্ঞা। এই ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস পদ্ধতিতে সমস্ত কোষই তাদের মধ্যে বিভিন্ন প্রকারের বস্তুগুলিকে সে ভিতরের দিকে ঢুকাতে সাহায্য করে। আবার কোনো কোনো সেলের ক্ষেত্রে আমরা দেখি এই এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে হলো সে ভিতর দিক থেকে কোষের যে অবদ্রব্যগুলি থাকে ওইগুলিকে এক্সোসাইটোসিস পদ্ধতিতে সে বডির বাইরে বের করে দেয়। ওই পদ্ধতিটাকে আমরা বলি বহির্গমন পদ্ধতি বা এক্সোসাইটোসিস। আর এন্ডোসাইটোসিস হলো, এন্ডোসাইটোসিসের মধ্যে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস এইগুলি পড়ে। এন্ডোসাইটোসিসের মাধ্যমে সে কী করে, বিভিন্ন বস্তুগুলিকে তার বডির ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে। এই হলো একটা প্রাণী কোষের গঠন স্ট্রাকচার। তাহলে এইগুলোর থেকে আমরা বলতে পারি দুইটা কোষের মধ্যে, প্রোক্যারিওটিক সেল বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ এবং আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষের মধ্যে পার্থক্য। পার্থক্যগুলি এর কীরকম হয়, এইগুলি হলো আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, নামের মধ্যেই তার মধ্যে আছে আদি, সে অনেক আগের কোষ। এবং তার মধ্যে কী থাকে, তার মধ্যে নিউক্লিয়াস থাকে না বা থাকলেও অনুন্নত প্রকৃতির নিউক্লিয়াস থাকে। কিন্তু আদর্শ কোষের মধ্যে নিউক্লিয়াস উন্নত প্রকৃতির। তারপর প্রোক্যারিওটিক সেলের মধ্যে পর্দা ঘেরা কোষঙ্গাণু অনুপস্থিত, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা পর্দা

ঘেরা কোষঙ্গাণু দেখতে পাই। রাইবোজোম। রাইবোজোমের প্রকৃতি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে HTS প্রকৃতির, কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম HTS প্রকৃতির, আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা পাই HTS, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে 70S প্রকৃতির রাইবোজোম। 70S প্রকৃতির রাইবোজোম দুটি সাব ইউনিট দ্বারা যুক্ত থাকে, একটি হলো 50S এবং আরেকটি হলো 30S। আর ইউক্যারিওটিক সেলের 80S রাইবোজোম ওইটা দুইটা সাব ইউনিট, একটি হলো 60S এবং অপরটি হলো 40S প্রকৃতির।

0: আমরা পর্দা ঘেরা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাই। এইগুলি হলো একটা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রধান প্রধান পার্থক্য। তারপর আমরা ইউক্যারিওটিক সেলের উদ্ভিদ সেল এবং প্রাণী সেলের মধ্যে পার্থক্য যদি করি, আমরা কী রকমের পার্থক্য দেখতে পাই। ইউক্যারিওটিক সেলের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে সাধারণত আমরা কোষ প্রাচীর পাই, কিন্তু প্রাণী কোষের মধ্যে এমন কোনো কোষ প্রাচীর থাকে না। তার মানে আমরা বলতে পারি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত, প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। উদ্ভিদ কোষের মধ্যে আমরা কোষ অঙ্গাণু হিসাবে প্লাস্টিড পাই, কিন্তু প্রাণী কোষের মধ্যে আমরা প্লাস্টিড পাই না। তার মানে উদ্ভিদ কোষে প্লাস্টিডের কাজ হলো সে উদ্ভিদের বিভিন্ন প্রকারের বর্ণ গঠনে সাহায্য করে, কিন্তু প্রাণী কোষের মধ্যে যেহেতু এমন কোনো অঙ্গাণু অনুপস্থিত থাকে, তাহলে বর্ণ গঠনের প্রশ্নই আসে না। তারপর উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে যা বড় প্রকৃতির এবং সংখ্যায় কম। এই কোষ গহ্বর সাধারণত নিউক্লিয়াসের সঙ্গেই অবস্থান করে, কিন্তু প্রাণী কোষের মধ্যে যে কোষ গহ্বরগুলি থাকে ওইগুলি দেখতে অনেকটাই ছোট প্রকৃতির এবং সংখ্যায় তুলনায় উদ্ভিদ কোষের অনেকটাই বেশি থাকে, এবং এগুলি সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় অবস্থান করে। তারপর আরেকটা কোষ অঙ্গাণু যা উদ্ভিদ কোষে অনুপস্থিত এবং প্রাণী কোষে উপস্থিত, তা হল সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষের মধ্যে আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাই, যা কোষের কোষ বিভাজনের সময় ব্যায়ামতন্তু গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এই হলো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে তারপর আমরা জানব একটা নিউক্লিয়াসের গঠন স্ট্রাকচার। নিউক্লিয়াস দেখতে কী রকমের হয়? একটা নিউক্লিয়াস সাধারণত সে সাইটোপ্লাজমে অবস্থান করে এবং কোষের মধ্যবর্তী পর্যায়ে তার অবস্থান। নিউক্লিয়াস দেখতে গোলাকার প্রকৃতির এবং সে দ্বি একক পর্দা দ্বারা বেষ্টিত থাকে। দ্বি একক পর্দা, দুইটা অধ একক তার মধ্যে বর্তমান, একটা ভিতরের দিকের বহিঃস্থ পর্দা আর একটা অন্তঃস্থ পর্দা। এই পর্দার মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে কতগুলি ছিদ্র থাকে, তা যাকে আমরা মাইক্রোপাইল হিসাবে ধরতে পারি। এই মাইক্রোপাইলের মাধ্যমে বিভিন্ন প্রকারের নিউক্লিয় পদার্থগুলি বাইরে সাইটোপ্লাজমের মধ্যে বেরিয়ে আসে। তারপর একটা নিউক্লিয়াসের মধ্যে প্রধানত চারটা অংশ আমরা পাই। একটা হলো কোষপর্দা, তারপর হলো নিউক্লিয় রক্স বা নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাস। নিউক্লিয় জালিকা হলো নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য জালকাকার অংশ থাকে যেগুলি ক্রোমোজোম তন্তু হিসাবে পরিচিত। এইগুলি ক্রোমোজোম পরবর্তী সময়ে ক্রোমোজোম তন্তু গঠনে সাহায্য করে। নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় লাস ও নিউক্লিয় জালিকাগুলি একটি অর্ধতরল পদার্থের মধ্যে ভাসমান অবস্থায় অবস্থান করে। এই অর্ধতরল বস্তুটাকেই বলা হয় নিউক্লিয় রস। এইগুলি সাধারণত নিউক্লিয়াসের পুষ্টি যোগাতে সাহায্য করে। তারপর হলো নিউক্লিয় লাস। নিউক্লিয় লাস নিউক্লিয়াসের মধ্যে একটি ঘন গোলাকার অংশ, ওইটা নিউক্লিয়াসের মিডল পোর্শনে অবস্থান করে, তাকেই আমরা নিউক্লিয় লাস হিসাবে বলতে পারি। নিউক্লিয়াসের কাজ হল জেনেটিক বস্তুগুলিকে বহন করা এবং তার থেকে প্রোটিন ডিএনএ সংশ্লেষ ঘটানো। এই কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক হিসাবে আমরা বলতে পারি। এই হলো আজকের আলোচনার বিষয়, এখানেই আমি শেষ করছি। নমস্কার।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর জীবন বিজ্ঞান। পড়ালেন শিক্ষক শ্রী সঞ্জয় দাস।

শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ভয়েস মেল প্রোগ্রাম গীত বাহার।

0: শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আকাশবাণী কবিলা শহরের অনুষ্ঠান শুনছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এ সপ্তাহের ভয়েজমিল অনুষ্ঠান গীত পাহাড়। তাহলে চলুন বন্ধুরা, দেখি আজকে অনুষ্ঠানে কোন বন্ধু আমাদের সঙ্গে প্রথমে আছেন। নমস্কার, গীত পাহাড় থেকে বলছি।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার, আমি প্রেমজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: আচ্ছা,
1: আর আশা করি আপনি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমাকে আমি গীত অনুষ্ঠানে শুনতে চাইছি গান, হিন্দি ছবি থেকে আমাকে শুনিয়ে দেবেন, কুদ্দার ছবি, কুদ্দার।
0: আচ্ছা,
1: কিশোর কুমার আর লতা মঙ্গেশকর দুটো কণ্ঠে গানটি এরকম, ইংরেজি মে কেতা হু আই লাভ ইউ, বেঙ্গলি মে কেতা হু আমি তোমাকে ভালোবাসি, এরকম গানটি। আর বিশেষ করে ওই যে মানে শিক্ষামূলক যে অনুষ্ঠান যেটা আপনারা করেন, এই অনুষ্ঠানটা কিন্তু অনেক মূল্যবান। দেখুন, ছাত্র ছাত্রীদের যে শুধু মূল্যবান তা নয়, কিন্তু আমাদের অনেক কিছু এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি। তাই ভীষণ আমার কাছে ভালো লাগে, তার জন্য সেদিনই আমি অনুষ্ঠানে মানে লাইভ অনুষ্ঠানে ফোন করে কথা বলছিলাম। তখন আমি অন্য তাদের অনুরোধ করছি যে যতই অথবা আপনারা এই অনুষ্ঠান শুনবা, সেই শিক্ষামূলক অনুষ্ঠান ছাত্রীদের জন্য হতে পারে, তবে আপনারা সেই অনুষ্ঠান শুনবেন। কারণ দেখুন দাদা, পড়াশোনা যদি সবসময় করতে থাকতাম তাহলে দশ মনে থাকতো, আজ থেকে দশ বছর পনেরো বছর আমি পড়া ছেড়ে দিয়ে কিছু মন থেকে চলে যায়। আর সেই অনুষ্ঠানগুলো শুনলে কিছু মনের মধ্যে সেই এসে যায় আমাদের জানা কথাগুলো, কোনো কোনো জানা কথা অজানা হয়ে যায়, ঠিক না?
0: সেটাই। দেখুন, শিক্ষা শিক্ষা হচ্ছে একটা অস্ত্রের মতো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা হচ্ছে শিক্ষা। এখন আপনার বাড়িতে একটা, যেমন ধরুন থাকে না, একটা কেচি থাকে বা একটা বিভিন্ন কাটার থাকে, কাটার যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো থাকে, এগুলোকে আপনাকে কিন্তু শান দিতে হয় বা ধার দিতে হয়, না হলে জং ধরে যায়। ঠিক সেভাবে আমাদের যে অর্জিত জ্ঞান যেগুলো আছে বা শিক্ষা আছে, এগুলোকে যদি আপনি নাড়াচাড়া না করেন, চর্চা না করেন, তাহলে কিন্তু আপনি যতই মেধাবী হন এগুলো আপনার ভুল পড়তে বাধ্য, আপনি সমস্ত কিছু মনে রাখতে পারবেন না। হ্যাঁ, তো আমরা কত কবিতা পড়েছি সেই ক্লাস ওয়ান থেকে বা তারও আগে থেকে একেবারে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত, কিন্তু হয়তো কিছু কিছু মনে আছে, সমস্ত গুলো কবিতা যে মুখস্থ করে আমাদের থেকে গেছে মুখস্থ হয়ে, এমন তো নয়। তো তার জন্য যদি একবার মানে পড়ি একটা জানা কবিতাও, যদি আমি কুড়ি বছর পড়ে পড়ি, তাহলে দেখবেন অটোমেটিক্যালি মনে পড়ে যাচ্ছে। সেটাই, জ্ঞানকে চর্চা করতে হয়।

0: নমস্কার গীত বাহার।
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি ডিস্ট্রিক্ট চড়া দিয়ে শুনারি, আসাম থেকে ঢাকানন্দা বলছি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন আপনি।
1: আজকে শুনিয়ে দেবেন মন মানে না ছায়াছবি থেকে, এই মন মানে না এই টাইটেল সংটি।
0: আচ্ছা,
1: আর কিছু বন্ধুদেরকে ডেডিকেট করতে চাই। আশুতোষ দেবনাথ দাদা, প্রেমজিৎ দাদা, আর হিতেন দাদা, অমৃত বসুমতারী, বিমল বসুমতারী, যোগেন্দ্র রংসি, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি, অঞ্জলি বসুমতারী, আর আকাশবাণী কৈলাসরের সব এই নিয়মিত শ্রোতা সবার জন্য।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো আপনার পছন্দ।
1: দাদা ভাই,
0: হ্যাঁ আপনি ভালো থাকবেন।

0: গীতবাহার থেকে বলছি, গীতবাহার থেকে কথা বলছি।
1: নমস্কার নবীন স্যার।
0: নমস্কার, স্বাগত আপনাকে।
1: কাছাড় জেলা থেকে বলছি, জহরলাল বর্মন।
0: আচ্ছা,
1: আজ আমাকে গীতবাহারে একটি স্বর্ণযুগের গান শুনিয়ে দিবেন।
0: আচ্ছা,
1: সেই 1971 মুক্তিপ্রাপ্ত কাটি পাতাং সেই ছবি থেকে, সেই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা রাজেশ খান্না, অভিনেত্রী আশা পারেখ। আর সেই গানটি কিশোরদার কণ্ঠে শুনিয়ে দিবেন। এ শাম সতানে মদ হোশ দিয়ে যায়, মুঝে ডোর কই খিচে তেরি আউল লিয়ে যায়। মহান গীতিকার আনন্দ বসুজির লেখা এই গানটি মধুর সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই প্রিয় মহান সুরকার রাহুল দেব বর্মা। আর স্বর্ণযুগের গানগুলি যতই শুনি ততই শুনতে ইচ্ছে হয়। আর সেই গানগুলি যখন মাঝে মধ্যে শুনে থাকি, তখন সেই আগের দিনের কথাগুলি মনে পড়ে, সেই প্রেক্ষাপটে বসে সবার সাথে ছবি দেখার কথা মনে পড়ে,
0: সময়ের চাকা মানে পেছনে একটু ঘুরে যায়, ওই সময়ে মনটা ওই সময় চলে যায় আর কি।
1: কি বলবো, অনেক কষ্ট করে ছবিগুলি দেখতে হয়েছে।
0: কখনো
1: ছবি দেখার পর বাড়িতে ফেরার গাড়ি পাওয়া যেত না, প্রায় অনেক দূর, প্রায় 12-14 কিলোমিটার হবে আমরা হেঁটে আসতাম বাড়িতে। তো সেই কথাগুলি মনে পড়ে।
0: সেটাই, হ্যাঁ সেটাই। আগে তো একটা মানে ছবি বেরুলে পড়ে, একটা ছবি রিলিজ হলে পড়ে, এই ছবিটা মানে এত সহজলভ্য তো প্রশ্নই ওঠে না বর্তমান সময়ের মতো। একটা ছবি দেখতে গেলে কতটা কষ্ট করতে হতো, এই যে সিনেমা হলে অনেক সময় মানে এই টিকেটের যে বিভিন্ন বিষয়, টিকেট নিয়ে দাঙ্গা হাঙ্গামা কত কিছু, তারপরেও কিন্তু মানুষ সেই বিনোদনটা নিতে চাইতো শেষ পর্যন্ত।
1: আর তখনকার সময়ে সবার সাথে একসাথে বসে দেখা সেটা খুব একটা আলাদা একটা মজার ব্যাপার।
0: হ্যাঁ হ্যাঁ।

0: নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: মেরা নাম হ্যাঁ পুরা বর্মা, বাত কর রা ডিস্ট্রিক্ট জয়পুর রাজস্থান, গাঁও কা নাম।
0: হ্যাঁ বলুন আপনি।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: জি স্যার, মেরা নাম হ্যাঁ পুরা বর্মা, রাজস্থান সে বাত কর রা।
0: কি নাম বলছিলেন যেন?
1: পুরান বর্মা।
0: পুরান বর্মা?
1: ইয়েস স্যার।
0: আচ্ছা আচ্ছা, রাজস্থান থেকে। বা বলুন আপনি।
1: বহুত আচ্ছা লাগে স্যার, পহলি বার কল লাগে মেরা।
0: স্বাগত অনুষ্ঠানে আপনি আজকে নতুন ফোন করেছেন বর্মাজি, আপনাকে স্বাগত জানাচ্ছি। খুব ভালো লাগলো আপনি ফোন করেছেন। বলুন আজকে কি শোনাবো এই অনুষ্ঠানে, কি গান?
1: জি স্যার, মে আজ পহলি বার মেরা আকাশবাণী কেন্দ্র পে আপকে ফোন লাগা, তো কোই আপকে পাস কোই ভজন মিল জায়েগা, কোই ভজন আপকো ইসি ভি আওয়াজ মে সুনা সকতে হো? সুনুঙ্গা মে মাতা রানী কা ভজন কোই মিল জায়ে তো আপকে পাস।
0: আচ্ছা, যে কোনো গান আপনার জন্য পাঠাবো এটাই শুনবেন আপনি বলছেন, তাই তো?
1: কোই ভি আগার ফিল্ম বা হিন্দি ফিল্ম বাতাও তো আপকো সুহাগ ফিল্ম মে মাতা কা ভজন হ্যায়, ও সুহাগ ফিল্ম কা নাম, ও মিল জায়ে তো ও সুনা।
0: ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি মায়ের গান শুনতে চাইছেন?
1: থ্যাংক ইউ স্যার।
0: ঠিক আছে, ফোন করবেন আবারও। ধন্যবাদ আপনাকে।

0: নমস্কার গীত বাহার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, তোমার বলতে হয়েছে।
0: আচ্ছা বলুন, কি শুনবেন আজকে? হ্যাঁ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা
1: আজকে গান কি শুনবো? আপনার প্রথম দেখতে গান দিয়ে দেবেন।
0: আচ্ছা আচ্ছা,
1: আর যাদের নিয়ে শুনবো, প্রথমত আপনি শুনবেন সামাজিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অম্বলতা ভট্টাচার্য, সত্যজিৎ পাল, অবিনাশ কেল্লি, রূপচন্দ্র বর্মা, চন্দ্র বর্মার সব চলিয়েছিলাম।
0: ঠিক আছে, যারা আছেন তারা তো আছেনই, যাদের নাম বলতে পারলেন না, প্রত্যেকের জন্য যাবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য আমরা পাঠাবো, যারা ওই মুহূর্তে রেডিও শুনবেন প্রত্যেকে শুনবেন। ঠিক আছে, ভালো থাকবেন।

0: নমস্কার গীত বাহার।
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: ও ধেমাজি আসাম উপ কল আসলে স্যার।
0: হ্যালো,
1: ধেমাজি আসাম পুরা বিমল বসুমতারি।
0: বিমল বসুমতারি, আসাম থেকে।
1: জি স্যার।
0: আচ্ছা বলুন বিমল বাবু, কি শোনাবো গীত বাহারে আজকে আপনাকে?
1: ও স্যার ভালো আছে। মোক শোনাবো এই মেনে প্যার কিয়ার অমুকের যা যা এই গীতটা শোনাবো।
0: মেনে পিয়ার কিয়া? আচ্ছা আচ্ছা,
1: আমার দোস্ত অনেক বিলকাত করবে।
0: হ্যাঁ হ্যাঁ করুন, বন্ধুদের নাম বলুন, অসুবিধা নেই।

আজ এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও কথায় সুরে আপনাদের সঙ্গে ফিরে আসব। আজকের গীতবাহারের উপস্থাপনায় ছিলাম আমি প্রসেনজিৎ দেব, কারিগরি সহযোগিতায় ছিলেন সীমা চৌধুরী।

এতক্ষণ গজল শুনলেন চন্দন দাসের কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন শরদ বাদন, শিল্পী পণ্ডিত ব্রিজ নারায়ণ। শুনুন রাগ যোগ।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শরদ বাদন শুনলেন, প্রথমে যোগ রাগে এবং পরে ধুন দেশ রাগে। শিল্পী ছিলেন পণ্ডিত ব্রিজ নারায়ণ। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত 10 জন। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল বিশ্বের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য, বলল বিদেশ মন্ত্রক। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমনমূলক নীতির সমালোচনা। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় সময় রাত 12:30 ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও একই দিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইল ফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
2: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
1: ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। চামড়া ও জুতো শিল্পে 16% পর্যন্ত শুল্ক শূন্য হবে। বস্ত্র ও পোশাক খাতে প্রায় 12% শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ কার্যকর হওয়া উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া ও এমটি মোম্বাসা নামের দুটি জাহাজের উপর হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সকালে নতুন দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে বিদেশ মন্ত্রকে তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী এমটি আল বাহিয়ার 12 জন ভারতীয় নাগরিকের মধ্যে 1 জন প্রাণ হারিয়েছেন, 1 জন আহত। এমটি মোম্বাসাতে থাকা 18 জন ভারতীয় নাগরিকের মধ্যে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিদেশ মন্ত্রক মৃত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায়

0: আজ ভারত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ ও জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লি আশা প্রকাশ করে।
1: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया।
0: ভারত আগামীকাল থেকে হায়দ্রাবাদে ব্রিক্সের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠকের আয়োজন করছে। দুদিনের এই বৈঠকে ব্রিক্সভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিকরা অংশ নেবেন। ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিত উন্নয়নের ভিত্তি নির্মাণকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারতে বর্তমানে সাতটি স্থানে মোট 8.78 গিগাওয়াট স্থাপিত ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি সক্রিয়ভাবে কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। এছাড়া আরও 10টি নির্মীয়মান চুল্লির সম্মিলিত ক্ষমতা 8000 মেগাওয়াট। সরকার জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভারত তার পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারিত করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
2: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे एमओयू साइन हुए राज्य सरकार के साथ।
0: কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনদান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন মিলেছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিব্যাঙ্গজনদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতার নন্দন চত্বরে আজ নদিনের দিব্যকলা মেলার সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের জন্য এই মেলা শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূলধারায় সামিল করা। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই কর সংগ্রহের হার 16.11% বেশি। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথস্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। এর আগে তা নির্ধারিত ছিল 14 জুলাই অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ। 3 অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগে ভারতের দিব্যাংশী জেন চ্যাম্পিয়ন হয়েছেন। জার্মানির হ্যামবার্গে 1টি সোনা ও 2টি ব্রোঞ্জ সহ ভারত এই প্রতিযোগিতায় মোট 3টি পদক পেয়েছে। প্রখ্যাত দাবাড়ু এবং দেশের বর্ষীয়ান গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গু

0: ফিশার র্যান্ডম সুইস চ্যাম্পিয়নশিপ র্যাপিড প্রতিযোগিতায় রূপ জিতেছেন। সুইজারল্যান্ডের বিএলএ আয়োজিত এই প্রতিযোগিতায় 7 রাউন্ডের ম্যাচে 5.5 পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর বিভিন্ন বাদ্যযন্ত্রে এখন শুনবেন লঘু সঙ্গীতের সুর।

বিভিন্ন বাদ্যযন্ত্রে এতক্ষণ শুনলেন লঘু সঙ্গীতের সুর। শিল্পী ছিলেন ভ্যালেন্টাইন শিপলে। আকাশবাণী কৈলা শহর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ। আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 15 জুলাই বুধবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। 6টায় অমৃতবাণী অনুষ্ঠান, 6:07 শুনবেন ভক্তিগীতি। মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন 6:10। সকাল 7টায় সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:10। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 7:45। 8টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন শিলং কেন্দ্র থেকে সকাল 8:30। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। সকাল 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন 9:10। মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বেলা ১১টায় রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের খেলা। ১২টা বেজে ৫ মিনিটে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রসঙ্গীত ১২টা বেজে ৩০ মিনিটে। ১টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ ১টা বেজে ৫ মিনিটে। চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান ১টা বেজে ৩০ মিনিটে। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ককবরক গান শুনবেন ১টা বেজে ৪০ মিনিটে। ২টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ ২টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান ২টা বেজে ৩০ মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ৩টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। ৩টা বেজে ১০ মিনিটে আবারও শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ৬টায় ঘর গৃহস্থির আসর ৬টা বেজে ৩০ মিনিটে রয়েছে কিষাণবাণী অনুষ্ঠান। ৭টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৭টা বেজে ৩৫ মিনিটে পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। ৮টা বেজে ৩০ মিনিটে রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান। ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ৯টা বেজে ১৫ মিনিটে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ৯টা বেজে ৩০ মিনিটে ১০টায়

কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে আগামীকাল রাত 10:20। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:36।